লাগে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পরভাই ফরা মিনিট ভকেপ চকসি রেডিও কার্যুয়ারা দো আনাফান নেলি প্রিয়াঙ্কাতে রাংপি কার্ডম নাম্বা জেরসি পিনি কে চেংসি এ ট্রান্সমিশন ইং পুপনিকল পিনি জাখং চিকল নিফাই গৃহিণী ভমগুরুয়ারি যা মেকে বাংলাকে এফএম বেন আলং পেন মেগা হার্টস ভারই সিরা তকবরা সেরকেপ লাপেন আকাশবাণী দীপু আজায় মেকে দো আন্তা নাংলিতুম নিউজ অন এয়ার আর মোবাইল অ্যাপ আলং পেনতা আর জুলং ইকজি পিনি কন্ট্রোল রুম সাই আর পোকে দেয়া বাংফু মেনকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধ দেব ডিউটি অফিসার জুনমিকা ফাংচুপি লাপেন মনিত কাংথুম কারণে আসাইকে ক্ল্যাম্পনা বাংকে সনসিরাম টিসুক

lake akashwani diphu piniya transmission a jame alongpen kopi piya son among si kerot ka parjuponik jima chethandam maxine porphai trogra minute kya papor nangli tum arna maphan kangdu kardomalun a jame angdeng alongpen asona sona lun arju iklongji porphai trogra minute thongkya bra phopor nangli tum pini arni a jame angdeng alongpen hirjir arju iklongji পরফাই ট্রকরা মেনে থং ক্যাবরা সের গ্যাবা পর নাংলি তুম পিনিয়া সারলাম থে আজ মেক আংডেং লংপেন সারলাম থে আর্য ইকলংজি পরফাই ট্রকরা মিনিট প্লি ক্যাবা পর নাংলি তুম কার্বি লুনবাড়ি মাজায় মেক আংডেং লংপেন আসন আসন লুন আর্য ইকলংজি পরফাই ট্রকসিরা মিনিট ক্যাবা পর নাংলি তুম ক্লিম সোমারা যায় মেক আংডেং লংপেন আসন আসন ক্লিম সোমারা যায় মেক আর্য ইকলংজি পরফাই ট্রকসিরা মিনিট প্লি ক্যাবা পর নাংলি তুম লুন চিতোয়া যায় মেঘ আংডেং লংপেন জুমিসেন জুমিসেন আলুন আর্য ইকলংজি পরফাই নেয়ার ক্যাবরা মিনিট থম ক্যাবা পর নাংলি তুম আলম বিলমা যায় মেঘ আং

লাপানপর নাংলি তুম প্রবীণ রংফার লাপেন আরিয়া সাংহুয়াতুম কিলু নালুন আর্য ইকলং দাংল আলু নালাম থে নাংলি কেংরিয়ার নাম কাংডু কার্ডম আলু না যায় মেঘ আংডেং অলং পেন কিজুত সিয়ালুন নাংলি তুম মিংদার ফাংচু কিলু নালুন আর্য ইকলং পো আলু নালাম থে ও হেম হেমার নাম তাংতে আর্য ইক সিনাং লাবাংস আলুন

0: lapona por nanglitum arna maphan kangdu kadomaluna jaimek angding longpen asona sona lun arjo iglong tanglo lake akashvani tipu adun thua jaimek dam thuik sina pinia hirjir ajaimek angding longpen den sing hanse ki hir a hirjir nanglitum non arjo iglongpo tangte arjo ik sina
1: Nilimen ke dancing hamse Nilipo amen ke hamari hamse Nilipai amen ke juli inkipi Negedu nisku amen ke Ramadan English every school Nege porhebon angden ke Kithon angden si porhebon Ninon ki porheji ahirjir ke Sinin kilir, sinin kilir alir kime, mat si kivid na, ni bihek usu anin laso nivita. Chiklo laso kaike klarbo, mat si kirig ma, klinsu chingdon chingdon apan laso taklarata. Birte kikim abang arna, nangbang mat do ma. Awar long rit taklar apan dak anang wanta dak anang wanta kalo
0: lapuan apor nanglitum pinia hirjir rajamek angdeng longpen hirjir arju iklong tanglo lake akashvani dipu এসন কেনং সট কাপচিনিয়া লামজে আর্জু ইকথা আকাশবাণী দীপু আজয় মে কার্যুদুন জি আফান আদাব আর নিবাংতা পরভাই ট্রক্সিরা মিনিট কেপেন পরভাই সিরকেপ আন লাপেন আর্নি কংসাম পরভাই ফপেন পরভাই ট্রকরা মিনিট থং কেপ আন আকাশবাণী দীপু আজয় মেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেন নাংলিতুম আর্জু লং ইকজি লাপেন আকাশবাণী দীপু আজয় মেক কেদো আন কার্যুদুন জি আফান আদাব পরভাই ফরা মিনিট ফকেব পরপেন আজু পরভাই কেপ আন এফ এম বেন আলং পেন মেগা হার্টস ফারুই সিরা তকবরা সির কেপ লাপেন নিউজ অন এয়ার আ এবা কেরা পেন্তা নাংলিতুম আর্জুলং ইকজি লাপেন আন পার্টা কাচিনি জি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন্তা নাংলিতুম আকাশবাণী দীপু আলং হুমরি দামিক দামে কেনাং সট কাপচিনি আলাম জির কে লাপানিক চটলো লাকে আকাশবাণী দীপু ননাংলিতুম পিনিয়া সারলাম থে আজাই মেক আংডেঙ লং পেন সারলাম থে আর্জু ইকলংপো বাসা হেম রুন ককসি রুংদুন কক লামথে কিমান বাসা হেম পুলোতে রং ইসি পেন একে যা আবাং মাতে রং আসার থে আহেমলো রং আসার থেলে কেক্লেম পুলোতে রাত আসো কে কাম কি মেলো পুসি মাথা দুনপো লাসি বাসা হেম আথে কে রং আসার থে কাচোক্লেম আতেংসি কাচোক্লেম দুন পুয়ালাম থে লাসি সার পালাম থেলো বাসা হেম রুং ককসি রুংদুন কক মাতে বাং আসন কাচালি দুন পিনিয়া সারলাম থে কে লাপোয়ান ভেটলো

লাকে আকাশবাণী দীপু ননাংলিতুম কার্বি লুনবারি মাজাই মেক আংডেং লংপেন আসন আসনা লুন আর্য ইকলংপ আপ্রাংসি নাংলিতুম জর্সিং বে কিলুনালুন আর্য ইকলংপ আলাংলি কিলুনালুন লাকে হেমফু

রায় কম কা বে লাং সি দোহি পেন রানাম কি থানথেলি রানাম শিশুয়াকার থাং থাং সে তাং চিং জিন অইলাম নে রায় কম জি সিং হং সি আরি।

লাপোয়ানাপর নাংলিতুম কার্বি লুনবাড়ি মাজায় মেক আং ডেং লংপেন আসন সন লুন আর এক লংটাং লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পরভাই ট্রকজি প্লেংজি ডক ডক লাসি দেলহি পেন কাপাচেটাক হিন্দি আলামপেন বেরটা আর এক লংপ আদুন্ধু পরভাই ট্রকসি রাম মিনিট ফ প্লেংলোতে নাংলিতুম দেলহি পেন কাপাচেটাক ইংলিশ আলামপেন বেরটা আর এক লংপো

0: teda non ke ko malo wang ji ke
1: ne
0: o nang men ke ko pilo nang chithan ji ma
1: ne men ke farhin sultana
0: farhin sultana ba nang ar leng lam thek odi
1: thek
0: nang pineng ke kwan class lo ke charlie ke
1: class 3
0: class 3 ente nang mo thelo te pilo che man ji ke
1: engineer
0: engineer si che man gang tung nang pini tuma phan ko pilo nang par ju po ke
1: assamese poem
0: assamese a poem to ante ning je tha
1: খত পাতে যাবা সত্র সত্যকতা কবা সত্যকতা তুমি মোহলৈ না আনিবা সত্যকে মানিবা তুমি এই গুণ খা তেতিয়াহে বাঢ়িব আয়ু যচ তোমাৰ ৰূপ কলদান বিদ্যা আদি হগুণ মিন্তপাতি হলে সকলো দগুণ এতেকেহে প্ৰিয় শত্ৰু বুদেশ ল'বা হসকতা কবা মিছলীয়া নাহবা সত্যৰ সদাজয় সত্যাৰ পৰাজয় মহৎ লোকে সেই কথা
0: কয়ানজি কপিল
1: হিন্দি পোয়েম
0: হিন্দি পোয়েম তন্তে পুথা
1: চাঁদ চমকতা আসমান মে কিতনা সুন্দর লগতা হে নন্হা বচ্চা গুডনো কে বল হলে হলে চলতা হে বিল্লি দৌড় কর ভাগ রহি হে কুত্তা পিছা করতা হে কুত্তে আর বিল্লি সে দেখো মুন্না কিতনা ডরতা হে দূর পেড় পর বন্দর বেঠা দাঁত দিখা কর হাসতা হে উধর পুষ্পক কা গুচ্ছা দেখো কিতনা আচ্ছা লগতা হে
0: টাঙা ল বার জুমে পিকলো দি না কো পিনি থান জি দোলাং মা কো পিলো
1: এ মেরে বতন কে লোগো
0: ওই তন্তে নিজে থা
1: এ মেরে বতন কে লোগো জরা আখ মে ভর লো পানি জো শহীদ হুয়ে হ্যাঁ উনকি জরা ইয়াদ করো কুরবানি জব গায়ল হুয়া হিমালয় খতরে মে পড়ি আজাদি জব তক থি সাস লরে ও ফির আপনি লাশ বিছা দি সঙ্গীত পধর কর মাতা সো গে অমর বলিদানি জব তক থি সাস লরে ও ফির আপনি লাশ বিছা দি
0: তাহলে মা বারজু মে পিকলো দে নাং নি তুমান পিনি নাগে পারজু আর পিনে দোলাং মা
1: আবে
0: আবে ল বারজু মে পিকলো দি তো অন্তে নাং রিচার্ড এফ থা অন্তে দাদা মই দে এন্তে নন কে কো মালো কে বাংজি কে
1: নে
0: নাং মেন কে কো পিলো
1: নে মেন কে কিমি রং পি
0: কিমি রং পি নাং পেনেন কোন ক্লাস লগে চার্লি কে
1: ক্লাস 2
0: ক্লাস 2 কে নাং মো থেলো তে কপি লগে চেমান গাং তুং কে
1: ডক্টর
0: ডক্টর সে চেমান গাং তুং দি নাং কপি পলো ডক্টর চেমান গাং তুং কে
1: বাংহান কিসু কেলাং
0: বাংফান কিসু কেলাং ফান দি বামে সেনান লান কি নাং ডক্টর কে চেমান জি ফান কে লো চারলি নাং পিক দে লাসি লো চারলি পিক নাং জি দে পিনি নাং ইতুম ফান পি লং পার জু পকে
1: ফাক বেলেং পি এতমো
0: ফাক বেলেং পি এতমো তন্তে নাং পার জু থা
1: ফাক বেলেং পি আনেংথি নিংথি লবং তিমুর প্লুট লবং আনেংথি নিংথি ওয়ার বি পি আটার সাবরাই ওয়ার বি পি আনেংথি নিংথি ইনার আনুলুচ ইনার আনেংথি নিংথি আরলং থারলে প্লুট আরলং আনেংথি নিংথি রিচো আসুপি আফান বাব্ব
0: তাং আল আর জুমে পিকলো না তোমান তুমং পারজু কপি নে দোলাং মা কপি লনন কে
1: কার্বি পয়েম
0: কার্বি পয়েম ও তন্তে একবার জুথা
1: বারলা বাং বারবার মির জবে পাং ফার জাংসিক কে পাং ফার জবুহু কাং জার জবে সক পালার সামি চিং বারবার লুন কান চে পালার কাংগ্রেং চিচি মার বারলা বাং বারবার বটর নাং কে লার
0: বা থেক পিঘে দি নাং কে আর পিনে দোলাং মা কপি লনন কে
1: ইংলিশ পয়েম
0: ইংলিশ পয়েম তন্তে পার জুথা
1: Boat sailed on the river, and ship sailed on the seas. But cloud that sailed across the sky are prettier form than this. There are birds on the river, as pretty as you please. But the boat that birds heaven and overtop the tree, and build a road from earth to sky is prettier form than this Christina Rossetti
0: ba thek pikhe di na aru pini dolang ma
1: avela
0: avela o dante dam tha de ba arjume piklo di to ante nang richard ap tha ante non ke komalo ke wangji ke
1: re
0: নাংমেন গোপি লং চে থানজি মা
1: নিমেন কে ফ্লোরা তিমুং পি
0: ফ্লোরা তিমুং পি

0: আপোবাং উসোপান আলাম ক্রয়সি আসোপোপান ইংনারাথাক পারডনসি নাহক হক জুইপনলিন লো উসোবাং ইংনারাথাক কারডন পনপেন কিজুইদাম আনিং আরং চিপিলো দে উসোবাং ইংনারাথাক কারডন পনপেন কিজুইদাম আনিং আরং কাচিপি আহুত হা নাম পিয়া জোতা ইংনার পেন জুইদাম জিপুসি আনিং হাংলো উসোবাং ইংনারাথা কারডন পনপেন কিজুইদাম আনিং আরং কচিপি আহুত হা নাম পিয়া জোতা ইংনার পেন জুইদাম জি পুসি আনিং হাংলো আলাং আপো ফান পুলো ওপো ইলি হা নাম পিয়া জোতা জুইদাম নাং আপো আবাংতা ক্রয়দুনসি আলাং ফান হা নাম পিয়া জো জুইদাম লিনলো আলাং তুম পোসোসো ইংনার পেন হা নাম পিয়া জো কিজুইদাম আহুত উসোবাং আর টুংসো আফাং থেকলং লকলো আনকে ওসোবাং আপো ফান পুলো ওপো আর টুংসো আলাং পং নেরেট পিঠা আপো বাং আসোপো ফান আর টুংসো আলাং পং রেট পিলো ওসোবাং আর টুংসো আলাং পং আরলো লঙ্কয়সো থাপ থি হিজুক লো লাপেন কাহিজুক কদকদক কদকদক পু আর কি কার্জু আনিং আরং চিপিলো দে মালম সো দোচত আফি ওসো বাং আপো ফান পুলো ওপো নে লাবাং সো আর টুংসো আলাং পং আরলো ইংনার থাপজি নে আর টুংসো আলাং পং আরলো ইংনার থাপসি লা লঙ্কয়সো আফান কাহি যুগ আসন থত কদকদক কদকদক পু আর কি আর জুজি লাবাং সো আলাম কারজুলং পেন আপো বাং তা আবিদি কিজুত আফু চিফুক দেলো দে কুপুসি লাপু আন আখেথে পি আংনার আফানলে আজিত সোভেট আলাং পংসো আরলো গেথাপ উনপো মা পুসি থাং নাত্তা মাথা থেকথে দেটলো আফ্রাং ফ্রাং লে উসো কেহাং আলিংতা আপো আবাং পি উন দেট সীতা ইংনার আফান আর টুংসো আলাং পং আরলো কেথাপ পি থেকথে দেটলো দে লাবাংসো আতুমো পেন ইতুম পি লো কাচিনি দামকে নে নাং থান পো দে লাবাংসো তোমো পেন ইতুম কাচিনি দামকে লাসন ল আলম কে থে আও সোকে আপি আপো আফান আফু পাচি ফুক দেট পুদে পিনি ইতুম আসন সন আলুন আতমো আহের জির লাপেন কে চার্জু চে থাক লাপেন কে গ্রুপ সং আন্তা চে থান লাপ ল লাসি পিনি কে লাপান লে ইংটন ল নাং দে আকো মো আর নিশি চে টং থু নাং লাপেন কে ন নাং তুমতা নাং হেম দাম রাপ সাং দাম মই লাপেন কে মো সাং এতে লো হাই চার্লি নয় দে লাপেন কে নাং পাই নাং পোলাম হাই তা চার্জু নাং জি দে কে স্কুল তা আর নিবাং দা দুন ওয়ার নাং জি মো আকো আর নিশি আকে মে সে না সন চে টং থু নাং দে
1: লাপনপর নাংলিতুম ক্লিমসুমা রাজায় মেক আংডেং আলংপেন কারেং রফারপি কেজাপন নিউডন হায়ার সেকেন্ডারি স্কুল লো চার্লি ওসোমার আতুমপেন আসন আসন ক্লিমসুমা রাজায় মেক নাংলিতুম আর্য ইকলং তাংল লাকে আকাশবাণী দীফু ননাদুন থুয়া যায় মেক দাম থু ইকসে নাং লুন চেতোয়া যায় মেক আংডেং আলংপেন আসন আসন আলুন আর্য ইগলংপো আপ্রাংসি নাংলিতুম কে সি এস হাওড়াঘাট হামফাং আতুম কিলুন আলুন আর্য ইগলংপো আলুন আলামথে নাত ল নে ফারমান ততাংতে আর্য ইকসেনা লাবাংস আলুন

লাপানাপর নাংলিতুম চন্দ্রকান্তা তেরাং কিলুনালুন আর্য ইংলং তাংল আলুনালাম থে লাকে নিতুমারং রুকাসেন আচিফং আলম বিলমাজায় মেঘ আংডেং আলংপেন কিজুৎসি আলুন নাংলিতুম দিউরি রংপি কিলুনালুন আর্য ইংলংপো আলুনালাম থে এটলেট লেট কাছু নিংরিয়া তুমামেন লাকে এলিসন তারো অগস্টিন তারো নাওমি তারোপি লাপেন সালুমি তারোপি আরং আমেন লাকে হিদি বংলং বলং কমাজিপ ততাংতে আর্যিক সিনে লবংস আলন

লাপোৱা নপৰ নালিতুম বাদল লামার জানা লংপেন নামিলো পলুন আর্য ইকলং তাংল কিলোনবাং ভু সুনু নিগম লাপেন কিলোনবাং ফি কবিতা কৃষ্ণমূর্তি হিন্দি লামার জানালু নজাইমেক আংদেং লংপেন কেরত কপার যুগে লাপোয়ানসি কাংত নিকলো লাকে আকাশবাণী দীপু ননাজুন ধুয়া জাইমেক দামছুইক সিনে ইংলিশ লু নজাইমেক আংদেং লংপেন নংলিতুম আসন আসন লুন আর্য ইক লংপো আপ্রাংসি নংলিতুম ক্রিস ডিবার কিলো নালুন আর্য ইক লংপো আলু নালাম থে মিসিং ইউ অ্যালবাম আমেন ফ্লাইং কালার্স তো তাংতে আর্য ইক সিনাং লাবাংস আলুন

Hut ke cheng si abang ke dirchumai rong pia phansi kleng sarpuar pu pek ponlo. Lason si jir songalong ta penang an jir ke damang deng ang hoi ke pachun jia phan matang te rong asar the a hin pen jir song seng pondet a phi jir songalong aron atang pen risui jangatuma phan ke klem ke dam sai do an kapachun ponjia phan jir song kachari ponjia phai mate arpu do lake lapuson helo kleng sarpo kleng dun sodar ke the sodar so sanghorai ke the sanghorai so chengburup ke the chengburup so barlon ke the barlon so motanar e motanar vi langbong ke the langbong so chinhak ke the chinhak so meya pai langa pai lapen phankri ke the phankri so tum helo lakado kavya tum si jirtum isia phan chari chalompon pola pen dirchumai rong pia phansi ke thenai arpu mate kleng sarpo arpu pek ponlo lasi non puta dirchumai rong pi henlo karbia khelong kleng sarpo ke mancheng abanglo lapuson thak thaksi adun thu kleng sarpo adun matangte kleng dun arpu ke sam inti aphansi pek ponlo lasi non puta klengdun sam ing tisi klengdun kecho cheng pu ilitum akheyelong je thanponlo dirchumai rong pijir songalong didimuluri mate diditaron pi pu inut anim so pita patum pani donlo didi ache kle kavedet ajoine jir songalong sayok yepen patum pani dunang koklo bonta bangso jir songalong patum pani ponrap anim so pi mate didi pensi dirchumai ke uwe udon alam chelong pangchenglo lapuson si dambom dambom pen alang le tum bahini yang bong kaiding pia phan kachoboche yi ansi matha del dirchumai ke didi phan kanghon pen muluri pusi ke hang lasi non puta didi muluri po alam amen kachelong bonta pu dirchumai rong pi ke didi pen uwe udon alam do woi phitta a ong sopi apok et ke dokok ajoine didi ya ningar lo kai keta ka phere so dokok morni si ke a ong sopi pensi hemrit chobo cheta haiji pusi ki tin dun dun puson didi ya ningar lo aning ke oi aning kang lit a hosi jir song along patum ra pet a uwe tum didi ya phan ke than than ke dir chumai ke আ অং সুপিয়ে ফান চেহাংদাম এলু লাপেন লাতুমসি চবোচে পোপু কেথানতাপ আলামপেন আজৈনে দিদিয়া বাং আকাফ্রেক কেমাথা কাচিপাসুং পেন আজক বাং থিজক ফাকলেং আফাম মাতে হিলিক আলো লংথাই কেতট আলং জাংদামসি দিদি মুলুরি কে আপ্রান চেএনদাম দেল দিদি আপ্রান কেদাম জুই আজৈনে দীরচুমায়া নিং অই আনিং কাংলিত লাপেন কাচিং হন থু অং দিদি আফান আর পোম আমাশি কিবি কক জি পু আনসি কামাথালো লাসি দিদি আফান হা রিল্লো আহেমতাপ আন পন্ডেতসি দিদি আফান বিদাম কলো পু দিলচুমাইতা আনিং কে অই আনিং কাংলিত পেন হেমতাপ আংসং দিদি আবাং আর পোমালং আর্নি আর্নিতা কাচিরু কাচারনাপ আনসি দোখাংয়াংলো পু রং আসার্থে হারবামন পেন চেংলক কাডো কাভিয়াতুম আন্তা কাজিন সোদুন মেখ্রি চেভেন দুন রিবল বন্টা কপুলাং লাপুকে চক ছেলো পুসি রং সার্থে হারবামন কে থান কাপারে পেন বাইলো কি ঠিটাং আ মুনিত কে পুঠত নাংবুর বেলো নাং জং হেলে নাংনি অয় পুসিতা চেকাক জগ জেলো আনু তিন না ফান্তা বাং আর নামাতুম আং আং কি পিলো আর নাম নাং কি পি আং আং পেন মাদুতা চেপা জগ উনে লাসি নাং নিং চেপা অয় নাং নেলো নাং তুম মেথাং নাং অক নাং প্রাণ চেমা থারা নাং নিং চেপাং তাং নন পুসি পুলো পুসন থান পারে ডেট আফি দীরচুমাই থাক দুন রং আসার লাপেন কাদো কাবে মেকার মিথু রিসুই জাংাতুম বাংহিনী আংবং কাইডিং পি কাছো বুচে ইয়া ফান কাছিং কি চেথান তাং দো বন্তা বাং আলাম কারজু পেন দিদি কে আপ্রাণ চিপাদাম জুইল লাসি নিতুম কাছু বুচ্ছে লং লে আলার কে আবাং আর পুমামাসি আর হি লং

0: nangji pusi rong asara long aho wang chohang lo pu rong asara bang ta kangjin so pen a jok aho wang pilo dir chumai ta aho wang long pen didi a phan a bangar pu mamasi ar hider lo la puson si ili non puta chithan ilong bom lo har bamonar ni dir chumai rong pi jir song a kleng sar pu ar pu deng si jir ke dam a jutang pang cheng te kang lo la sinon lipir thekang tanga kaya hut anta dir chumai rong pita rong rup chukim chorak along jir song ka chari chalom mate khai chari chalom atiri mang thun along amen amun do dunu la pen non puta do verlo la si ilitum jir song mate jir ke dam aporom jir ke dam ang thun langdam polote rong rup jutang jubat along ilitum dir chumai rong piya phanke ilitum ke modam bekneng ji lasi alangli ke klem te kangateng pensi non puta rong rup punon jutang jubat along punon ilitum non puta kleng don la pen kleng sar pu aman pipon ver lang la pe pipon bo lasi halaso ahut rong asar mate iru harbamon ke pin khat ateng arona tang ke thik ponsi non puta ache phong tin arong along tame kleng dun kleng sarpo tumsi risoi jang phan chari pon bompen wang bomsi non puta litum bangsu ajutang bangke pinchong bomlo la sipini dir chumai rong pi akai lam moke la pansi kangton iglo
1: la pon apor nang litum samsoning tikithan dir chumai rong pi akai lam mo putha lamjir arj iglong tanglo Aduntu nanglitum kareng romparpi gethan romparpi rongbe akaya lamua puthak lamjer arjo eksina totangte arjo eksina labangso alamjer
2: romparpi rongbe romparpi rongbe karbia phurkimo along so arloang bong penge kache thang inut anok bepi alangli men binongke কারেং রং ভারপি লাপেন আচরামেন কে অন তেরন বন সীতা লাগে থংনক বে আসার বুড়া কালি রং ভারপি রং বে আকাই আহুত ডিমাসা আখাই সি হিরিম্বাপুর পুয়া ডিমালং রং সুপি কেসেং হালাসো আ রিচো আফান হিরিম্বা বুতা লাসি পুদেতলো হালাসো আহুত রিচো আহেম টেকে আসো ইজন কাপাং রেংদো লাসো আতে কে আসো আফান মুনিত আচুলাং সি কি পিপি আর্নিসি রিচো আচাকরি আচাকর আতুম তে কে আসো আফান মুনিত আচুলাং কি পিজি আফান পুরা কায় আসন কার্বিয়া রং ওয়াংলিল লাপেন আসো মক চুজির কার্বি পি আতুম আলং বেন চুলাং নাংরুং বম ওয়াং বম লো লাসন সি কারেং রং ভারপি আহেম তা নাংলিল লাসো আহুত কারেং রং ভারপি কে থেং কে এন দাম পেন হেম চিলি চিত অঞ্চলাং আথেং আপি আনতা ও এলাং রিচো আচাকরি চাকর আতুমকে টেকে আসো আফান চুলাং নাং পিদুন সিরাক নই পুসি লাম কাং তাং পেন পুলো কারেং রং ভারপি আবাং তা নাং পিদুন পো সীতা নিশো আফান চেপা চু দেটলাং পুসি থাকদুনলো আনপারটে আসো তা চুলাং কাং চির কালাং ইক কাচিরু কিঠি ধুপো বন্তা চাকরি চাকর আতুমকে পাতই তে সি আচুলাং কে এন জি আফান আদুং আন পাতে বক দামলো লাসো আহুত কারেং রং ভারপি আবাং নেসো তঙ্গে থে মা তে কে আসো সি কে থে ল পু আনিং থিফ্লুত সি চুলাং কি রং আতুম ইন্দু দাফান চোকাং পেন আনিং পু দাকলো লাসো পু দাক পেন রিচো আচাকরি চাকর আতুমকে কাফেরে কাত এটলো লাপেন রিচো আফান বাংসো আলাম জেথান দেলো লাসো আলাম কার্জুলং পেন রিচো আবাং চাকরি চাকর আতুম আফান কার্বিয়া রং নাং তয় পাকলো নাংতুম নাং চুলাং বেনসি নাং থিন কাচেপা থেব পুসি আচুলাং রড প্লাংসি পেনাং আন আকার্বি পিমার আতুম আফান চেনেক হলো টেকাংলো লাসো আহুত কার্বিয়া পিন সোমার আতুম কাফেরে আজক বাদুতা চেদান দুন হাই আবাং আবে কারেং রং ভারপি আঞ্চত কাচেদান দুন হাই লাসো আলাম আপুথাক পুথত আদাব রং আসার থে আবাং কারেং রং ভারপি লাপেন

0: আরাত দোয়ান আহেম হাংসি ক্রুংচিং সাই বাদল রঙাসার ঠে মাথালো রিচো আচাক্রি চাকর আতুম আন সোসে কার্বি পিমার আতুম আফান নাংচে নেক হোলো দুধ না বুকা মাথাসি রং ফারপি রং বে আফান রং পেন বাদাম জুইল কার্বি আপিন সোমার আতুম হুতুর আফান গাছে সং দুন হাই হে লাপেন রং সার ঠে কাংসাই কে চক চে আপুথাক আনিং অয়সি কারেং রং ফারপি তা আলাং পেন পেন পেনাং আন আর্মু আরাত হালাসো আ রং পেন নং বে জুইল লাসো নং কে বে পোটসি কারেং রং ফারপি আফান রং ফারপি রং বে পুসি চেথান রংল বন্তা কারেং রং ফারপি কে কাফেরে লে নং কে বে কালি রং আসার ঠে রং কে চাক চে আজয়নে সি হাদাক পেন কেবাং নাং হালাসো কেবাং আহুত লাতুম লাং রয়সি নং কে কাপ লাপেন লাসো নং কে কাপ আহুত কারেং রং ফারপি আবাং নিতুম কার্বি কারবাক আসোতা পীরঠে দোদুন লং আলাং পুলোতে লাং রয় পারাই হারাই পুপু হারপি লাপেন উবেক নং চেদন পেট নং জি পুসি আর নামাফান হরণ জাতাং পাতাম জিরল লাসন সি লাং রয় পারাই হারাই হারপি পেন উবেক নং চেদন পন পেটল কাদক কাবে তা হারপি উবেক আথাক নং তে রয়সি পারাই নংকাপ এটলো কার্বি ইয়াংলং
1: লাপোয়ানাপর নাংলিতুম তিরিমাকায়া জাইমেক আংডেঙ্গলং পেন আসন আসন আলামজির আর্জু ইংলং তাংল লাকে আকাশবাণী দীপু ননাজুন থুয়া জাইমেক দামথু ইকসেনা লামকানা জাইমেক আংডেঙ্গলং পেন কেচেং সি নাংলিতুম রংভারপি রংবে আপুথা লামকান আর্য ইকলংপো লামকান চেপারজান জি আবাং ফুয়াতুম জিরসং থিয়েটার গ্রুপ আতুম ততাংতে আর্য ইকসেনা লাবাংসো আলামকান
2: চাকরি লাভ সরছে সুনাম ফুং সমছে বিথা
3: দাদাম বিচো
2: হ্যাঁ হ্যাঁ চাকরি হালা বাস চাকরি ফুং সম আঠে সুনাম আবে নাম জি চাকরি না ফেলি না নি না থা তো ফেলি না নি চাকরি চাকরি লাভা
3: চোটেক থে জুন থেকে লো গুরুসা রিচো না লিতে কি কি সহজ নেই নিলি তা পিতা বা তা প্রাং পেন্তা না লিতে কি আসো ভালো সিগলাং লো রিচো এ চোটেক থে জুন থেকে এ নিলি মেক জানে থে নিলি তো জানে থে নিলি তা কামা থাকি সুমং লো রিচো না লিতে কি আসো ভাত এ ওগলে পিতা চোচে চাইনা চুলাং পিতা জুন যে কিছু নিবা চুমক্রেং মার্জি মা জুলাই রিচো হে কালে কালে লাহানি সিজিনে

0: লাসিলিতুম কাদোকবেতা কিক্লাম কিদাম নং জিয়ার পুঠেতান কাচিং হন কারবি কর্টিং জিরাতুম ইলিতুম রং রূপ পেকলার লোনা লাপেন লাই হায় কিসো কিউন এ পেন চেপি জগ লোনা লাপেন কেংকাম কিমি চিজর থুলো না ওয়াং নন ও কারবি কর্টিং জির লাসি পিনি পেনলে লাসো কাম পাংচেং পন লোনা
1: লাপনপর নংলি তুম লামকানা যায় মেঘ আং ডেঙ্গ লংপেন আসন আসনা লামকান আর্য ইক লং টংল লাকে আকাশবাণী দীপু জয় মেঘে বাং বম লাকে এফ এম বেন আলংপেন মেঘা হার্স ফারুই সিরা টকবরা জিরকেপ লাপেন আকাশবাণী দীপু আজয় মেঘে তো আনতা নংলি তুম নিউজ অন এয়ার আ মোবাইল অ্যাপ আলংপেন তা আর্যু লং ইকচি
2: মেশিনত কাপড় রখার আগে চেক করে চা নাই নাকি?
3: সলাও সলাও অভ্যাস সলাও এটিয়ায় উচর বেঙ্কলে গিয়ে ফটা পুরোনা নোট সলাও বেঙ্কে যদিহে মানা করে তেন্তে আরবিআই ওম্বুডসম্যানের উচর অভিযোগ করক আরবিআই কয় জানি লক সতর্ক হয়ে রক।

0: লাকে আকাশবাণী দীপু ননাংলি তুম নিঙার লোয়ালাম থে আজাই মেক আং ডেঙ্গলং পেন রাধে তেরন পি আনিঙার লোয়ালাম থে নাংলি তুম নন আর্য ইক লংপো তাংতে আর্য ইক সিনা
1: মেনকে রাধা তেরন পি নীলি বাকে পেগে থাক আফু থাকছি নীলি নাংথানিক প পেগে থাক ফুলো ডাংতে ইলি তুম কার্বি আপিনডেং চুম্পট কাছে পাচান দুঞ্জিয়া ফানসি পেগে থাক ফুলো লাসি নাং লো কেচারলি আতুম পুষেতামে নাং বিএ এম এ পাস এট পুষেতামে গভর্নমেন্ট সার্ভিস লং লেডেট সেটা ইলি তুম পে আবাং থাকমে লাপেনসি পেগে থাক ফুলো ডাংতে টাঙ্গা পয়সা আহি না ফান্ডেট লাপুকালিসি ইলি তুম মিঠাং আপিনডেং আচম্পট আফান আন সুসি আপ্রাং কেপাদাম জি আফানসি ইলি তুম পে থাকনাং জি পু লাপস ফানসি নীলি বাংকে নাংথান ইগল লাসি আন সুসে সি ইলি তুম ওভে কিমি আতুম পুষিতামে নন কিথুর মি আভে কিমি আতুম লো কে ঠেক আতুম আন কে পে থাকলং লে লাপুকালি লাসি নাংলি তুম পে থাকলং লাপেন চারলি লং আপৎসি লাহাইয়া বাংকে ইমিঠাং কালচারেল আফান্দা আকেনাং সট আপৎসি নন কিথুর মি আভে কিমি আতুম সেতামে চারলি মে লাপেন লো জং হে ঠেক পুষেতামে লাসো হিন আবাং ঠেক বসন্তে নীলি হিন পেন আবাংকে ইনিঙা রং পিক লাপেন চোরু পিক লানসি নীলি নাংথান ইক ঠেক চটল কার্ডম
0: আদন্ধুয়া যায় মেঘ দাম থুয়েক সিনা সোয়ার লো আছে আং টং আজায় মেঘ আং ডেঙ্গ লংপেন নাংলি তুম রূপতা তেরাং পি লাপেন হুটবাং স্যামসন ইংটিয়া তুমাং বং পে কে থাক আপুথাক চিহু চিপুত আর্য ইক লংপো তোতাংতে আর্য ইক সিনাং লাবাংসো আচিহু চিপুত
2: লাকে আকাশবাণী দীপু পিনি নীলিতুম ইনুত ফেরাং কেথাক আহিন কেথেক সের আবাং ফি আফান কচোফা আপনা তেং পেন আলাংলি সনসুরিয়া সাই চিবিকক পেন ওয়াংসি নন আকাশবাণী দীপু রেডিও মাইক্রোফোন লগনাই নিতাংল আলাংলি লাকে রূপতা তেরাং পি তারালাংসু লিন্দক রং পি আর লাসি নি নাংলি ফান নীলিতুম আকাশবাণী দীপু আহিন পেন সুরি সুরি আকারডম নাংপাজে রেগলো কারডম
3: কারডম
2: তাংতে নি পিনিলি তুম চেথা নামছি নাং নাংলি কো আনার্তা হুট পেনসি ইলি তুমলা কি ফির কে থাক আহি নানাথু নাংলি কে ক্লেম দুন চেংলো নাংলি রেডিও কার্যু আকর্তে ইয়ের তুম ফান থান পন ইজিমা
3: নীলি কে হো কোসন ল পে

0: thak theklo pupensi nilike kethak kacharli mala son gol pulo rong henlum do webing do la amangela supensi hala suga dortave e parsi thek theka pak po sikapli enge krepho la so hota do amkela pen thagan bom lo the hala su bangge hon goson lo ura hon akithi akibi yalle he asu penge thagan bom lo ge api api anke pinya therang ta thagan lo angela ta hi iki hum thek the thek the la pen si chali bom lo la si non puta la pusi thag bom lo
1: ta ta hala so hut pen non anang liar ta kwan bak lila
0: ar ta ke phokep rahini ma plian ke dupo
1: la thak thek lo pu pen non nang liar ta pli phokep rahini an ke le
0: dupo mani duloi lumati
1: me pig lam lo ni nang li la pu anang bong kachi paduk sinola bang ke nang likit thak apia ri tame penang rata tumaning ke dok lo puson il klang u mate nang li phan penang kachi thang klong asan si dolo tangte nang li hin pen ko pipi ape ri sinali ke thak pon pol lola nang li thak thek lo pu pen ko pipi asan si nang li ke thak pon la
0: pini thak non na phi bang ke hala bang ke thak the dal ma ti hala ke bang a pin deng sum pol lo po thak the dal ma ti na ka pi pu pu he enke pini thak po enke ko son lo choi ta thak po মানে আহুত পেঙ্গে কলটা থাক দে পো নিলিকে হে কলটা থেরাঙা থাক পো কল থেরাং তাই পিনি সন পিনি লাং পং পুপ গামোসা পুপ মালা সন এপুল খঞ্জারিয়াপি বুলো থাক দি হে নিলি হে একে থেকলিং তো অজাম পুয়ালতি নিলি বাংকে হে ইসি হে লাপেনলো সোমার নন্তা আলা হেম সরবাঙ্কা বিদ্যালুমাতি কে লাপেনলো কে পি থাক বম পুলো আমার সি হেদি কে থেকালেন তা থাকার পুইয়ালো আমার সি বুজার কে থনাম দি বুজার কে থনাম দি সেটা ব্যাং সে পুষি ব্যাং বম না এন বম পন বম পুইয়ালো কে বুজার কে দাম জপল নিলি বাংকে হে
1: কালাম মে পি গালাম লো নি নাংলি হাত থেকলো পুপেন নন আন কে থাক নন নাংলি সোমার বাহিনী আন্তলদি
0: বাহিনী ল সোমার বাহিনী ল
1: তাতে নাংলি সোমার তো বাংকে কো পিপিসি কে ক্লেম ল
0: নন বাংকে আকি বি বাংকে নন চাড়ি বম পিনিং সি সিরকে বেলা হ
1: সিরকে
0: ও আকে আক্লেং বাংকে গো সোন ল হাই সেকেন্ডারি পে মাসি লা পুপি নে চকলেম বন বম পুয়াল ল আক্লেং বাংকে হে
1: হাই সেকেন্ডারি ইয়াং দেং আন
0: হাই সেকেন্ডারি ইয়াং দেং আমাল এই
1: কলাং মি পি গালাম ল নি নাংলি বাংকে la nangli somara phanta la pir thak ke thak lok pensi nangli bangke ke bacharli kalana
0: sal ke di ai ke la pi thak bacharli po la hai pensi a khoros pini lo ka ko puthol la nili leng su phanta nili long si du mati la phanda than pon bom pia la hala tala son thol la nili ki klem ma son thol la nili leng su ta
1: me pi kalam lo ni tang te nangli phan la bang su ke thak a hin na thu মাতে পির থাক কে থাক কুমাত আবাং ফু মাতে কুমাত আবাং ফি সিনালি ফানাং কে থানল
0: তাকি নিলি লা রং আলম কে পি থাক উমাতি পি থাক উল লাই মিনা নিহাং পেনামালা সি হা ওই সকো হতা কি জুই তালা সন ফো অপেন হে ফো অপেন বনাই পলা সন ফিংনুয়া অপেন হে লা বনাই পলা সি কে থাক চালি মা হে লা পেন সি চালি বম মা ননি মিনা সি কে থেক পিয়াল
1: নাংলি ফানা বাংকে নাংকে থানা কুরু আবে পেন নাংলি মেনা মাসি চালি বমাসি
0: ই লাল কি ঠিক আছে নান কে ক্লেম বম পিয়াল লে হে
1: ই মে পিগ গলাম লো লা হেলো কে ঠেক বিনং লো লাং নাম লো পলতে দি এ মেনা পেন কে ঠেক হেলো লা বাংকে এ কে ঠেক বিনং পুসি পুদাম নাং কক পো তাংতে নি নাংলি থানাম তু থা নাংলি লা ইসি আথেরাং বিসারালাম পিনি পুনয় বা পিকক পুনয় বা এ তোমা আপিন ডেঙ্গা সন সন দো উতেমা এ কচ্চি উমলক আপে পুনয় তাংতে নাংলি লা এ পাক আপে কে থাক কে কোন আনা পরসি হালা কে রানা পর কে এন লা পেন লা কে থাক সে তামি নি কো আনা আপরসি কে এন এন লা তামি নাংলি থানজি কোন
0: কচ্চি উম মা বাং মা
1: ও আজাদ নয় বিসারলাম এ পিনি পিনি পুলো তাংতে এ কে রান কে লা আনা

0: por pusita in la sigla ko ana por en en la
1: kirana bang ka arnisita tangda prang arnisita tangda prang po la son ko an mai la ining kamatha ko son lo ke pachat aling lo mati pa prab ling lo mati kiran jong sitang da prang plote ichak main rubisian ke tang u la pini seta ha ke la ko khonjari pine poseta ipak penini manithom da puja
0: la ana por la ni ni thoma por ba sinang lige pak ke patang da
1: ti e la pulo
0: tang te la poho tumang ke
1: poho poho abang ke ni lia prang thak mang ke aphi thak tu ti delo pu mang ke ala therang su ma he ala therang ke ti thak ong ma ala therang su bang ke di ki thak ning ji pan ding ti del ala bang ke he e
0: me pigloni tang te nang ling ke thak ape ri ke kolo so ape ri bang si ke nang nei lo la pen nang lil phan ka order ke ong nei lo
1: khonjari khonjari tala son akuku a so api he da son mane akenang nai poseta la non lom kachi hung nai ku pima kachi hung nai puya le nang toy toy he amange api bang ke bojar he ponang nilo nili bang ke he
0: la bang
1: hem ma si nang thum de nang thum de po pi he ma pon jo plot ti tilo nili bojar ke pot pi ha ku men tu ne ake thak ban da nili bojar joram de ki mena
0: tang te ni la nang li phan nang ke toy mate order nang ki pi ke alang li tu ma ning ke hang ateng pen lo ma matang te nang li ning ke hang ateng pen sinali ke thak pi pi
1: kali lo la nang ala nang ke toy aning ke hang aling lo la bang ke thak pi vek nang po chok che pu lo te ko chi pri nang po
0: e alang tum si ala a design matang te a sim bang ala tum si che wan
1: আহুত পেন কে লা ফোন পেন ল কালিতে আমি না চেবাং ফ্লুট পো লসন লসন নাই ইম পুপ নাই চেবাং ফ্লুট পো নাই চে থানন পো লসন নাই ননা কু বাং কে আপি নাং নাং নে পুরা আপি বাং চি ওয়াই বি আলাং তো মানিং হ্যাং নি সি কে থাক পি পি লম মতি
0: কলাম মি পি কলাম ল নি নাং লি কে থাক আসন আনসো সে মাতাং তে এ পিনি ইলি তুম পাচিং কিয়া পুথা আলি দো পুবাং পাচিনি লনাং তাংতে আদর দি বিশালালাম পেক পুনয় পিনি পুনয় বা পেখারবাং পুনয় তাংতে নাংলি হলা আপর পেন কাপাংবার তম আদর কি পুমা মা তাংতে আদর বাং কসন সন হলা তামি নাংলি থানজিমা
1: নিলি বাং কেলা আহন নামপ আহন পেন লা আন হ্যাং না আদর পিনাং পু পুয়াসি নিলি কে কসন ল ইপাক আলম পেন্দা আন আন আদর ফারু ফ্লি পোসেতা ফারু ফ পোসেতা মা সুরি সি পোসেতা লাসন ইয়াসি কি পি হালা আহন আলিং পিয়াল আহন পেন লা আপি কে থাক হে আপি কে থাক আন মা কিসুম কিসুম সি ল পুয়াল আদর বাং কে
0: বিশারলাম আপে ইয়ং সি কে থাক সুংক্রো
1: পুলোতে আদর বাং সুচেত
0: পো আদর সুচেত পো
1: আদর সুচেত পো লা বাং সুংচেত লু মাতি
0: কলা কে জং সি আলা কে থাক জয় চেত আসাম পুলোতে
1: লা বাং কে আসাব ও কম চেত পে হে কে হালা আমাং আবি আজাদ আবি পুলোতে ধর পিনিলাং পং পসেতা ফারুপ লিল নিলি বাং কে মানে আদর পাসু ও পসেতা ইনকে নিলিলং মানে হেডি ওয়াং বেদেট পু পুইয়াল হে পনি লিকেল হা বাংলা আন পুস্তা মে নিলি বাংকে আসা উপ কম চেত পুইয়াল মানে নিলি তা রেং নাং কক মাতি ও সমার দ কক মাতি ই আমালা পুসি বজার পিনি কে নিলি পঞ্জ প্লট লসি
0: কলাম মে পি গলাম ল তাংতে নি পিনাং তো অর্ডার নাং পি পুলোদি তাংতে লা সো অর্ডার নাং কি পি কে আহন কে কপি কসন আহন সিনালি ফান অর্ডার নাং পি কি অং নাই ল হন কি আহন মা মাতাংতে হিথি বরবা কে লং আহন মা মাতাংতে নাং লিমে থাং বেন সি আহন বাং কে পিদু নাই মা লাসো পুথা কা থানজি মা
1: মানে লাপু বাং কলি হন কি বাং আমিনা আনি গে হ্যাঁ আমিনা আনি গে হ্যাঁ আহন কুপি মা কালার হে লাচি বান পো গে নিলি বাং কে সনসি পিনাং পো লাসঞ্জা
0: হালা তুম আনিং কে হ্যাং আতেং
1: আনিং কে হ্যাং আতেং পেন ল
0: আ কালার মাতে তুমালাম মে গালির পুল

0: tema sitame nagi thurmi awe phan nangli hin pen kopuson sila soa hin ka paching thur jima mate anu tinta aninge hang ji ma mate kwanaki sung ma kwanaki joy mala so puthak nangli thanpon jima
1: nili mangke nang thek dunte puyalo nang mane nang kachali je aning hang puloti nili ke thanji puyalo sitame mane aning ako aning hang he putini liki thanda kuson lo ke than bor ira ta thek thi mati aning hang chetning puyalu nili bangke he nang thek dun ette puyalu nili bangke ilong bang ra nang kachali ya ning nang hang on te puyalu aku non bangke nili tum thak ulumati ke te bok te ra tum ta non ke pi ke thak si nang chi hung dun sai de lo nili tum arong sita he la pi ke thak la non nili tum bang ke thak pik lum mati chi bura therang ta bang ke thom thom lo ke ala mi sina therang ta hini ni lum mati anke non ke na ke thak dun atum du ulo non bang ke he te bok te rai ta
0: kala mi pik lo ni son thak thak si atok anu mate karju long an ani tum ta me li tum ching kia lampen alang litum tambor ipo pole litum kroy ponona tang te ni nari labang soa sai ke klem di bisara lam itum hisab dam lo polo tang te nang li chiklo yon atherang ke thak pen ko an atang ka chi pa long pon unno lata mi nang li thanji ma
1: chi klo yon non na lo ma aku adien to ongkalang lo aku api pulo te non bangke dorok chai no suni pono vosu mek pono api do pono lahai kachibura therang ke lahai ke joi chat mati ke thak kon ma ki sik lo ke thak yong si sik polote chiklu yon ke kachibura therang ke therang thom on polote ko ala therang si ke nili tum mang ke anam hang u e suri si unke chiklu yon pate suri thom suri thom ke long o
0: suri ke thom
1: মানে কোয়ান মা কি উন ল হে কোয়ান মা কে থাক ইমেনা কাবর ই পুলব ইমেনা মা কোয়ান মা কাবর ই লকে সীতামে চিকলুজন কে
0: পাকথম উন গালা আদর কিছু তুমবাং পলতে হালা তুমবাং কাকু অং থুমু চট
1: অং মচট প হালা আদর স ডাক প হালা আমার বং পিনে আবাং আসাব ও অং চেত পুলতে হালা বাং কে আদর বাং কে সুদাক পো কে থাক বাং আসাব ও লেন চেত হালা বাং
0: ইংল্যান্ড চেত
1: ইংল্যান্ড চেত হালা বাং কে
0: তাংতে হালা তুমা বাং কয় কোন আনা দর সিনা লি তুম কে থাক পিপিল
1: হালা কে ইসলাম হালা কে আপি আমাং আলিং ল আমাং জং সি এ কোসন ল সুংক্রু আহি জং সি আমার বং পিনি দু আহি কি রং নাং সি আথাই দু মানে আহুম দু পুলতে হালা বাংকে সুরিনি মাস সুরিনিরা এ ফারু ফ পুলাসনায়া
0: হালা বাংকে সুরিনিরা ফারু ফ পুলতে হালা বাংকে আদর দক ল চক্র ইয়ান লং পাক থম পুলতে হালা বাংকে
1: হালা বাংকে
0: সুরি ট্রক্সিনের কে বাক্সি লে রক প কালাং
1: সিকে থাক কো আন মাই মেনা কাবর ই ই মেনা ইয়ং সিকে থাক সিকলা পুলতে হালা বাং প্রাপ কোসন ল অং চেক প
0: মে পি গলাম ল নি নাংলি কে থান পন থাই গা পট লাসি লা বাং সো কি ফির কে থাক পেন ইলি তুম নন কি থুর মিয়া ওয়ে আতুম তা পাচার লি নাং লা পেন আলি না পেলং দু ল নাং তাং তে নি ইলি তুম কাচিং কি নাই আলাম কে টপিক লাং তেমা চি থান দাম পলতে তুম ইক সিউন ইলা তাং তে লান থি হে গা পর পেন তা মে নাংলি কি ফির কে থাক আনিং কে হ্যাং আতম ফান কপিনে নাংলি নিং আখ্লং আলাম কাচি থানজি আলাম থে দোলাং মা
1: নীলি মাংকে নীলি কামাথা তেং পুলতে নীলি পেনাং পার আন সুসে নাং থেক দুন রিংটি মা নাং চিনি দুন রিংটি মা পুলা জং সি থেক সের পুলতে ইমিনা ইহেম ফান্তা হেম দুন ইসি ফান্তা চে পাংরে উনপো ইসুমার ফান্তা চে লানা উনপো পুয়া নীলি বাংকা মাথা খে লা ইমিনা জং সি ইনিং হাং ই পেন বর ই লতে ইমিনা আফান কে রেং উ

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিরতার জৈথা কেথানবাং নীলি বন্তি তিমংপি ডক্টর ভূপেন হাজরিকা কাসনসেই লাপেন কেক্লেমামো পেন পাচিং মারডুনসি জালুকবাড়ি সমন্বয় তীর্থ আলং কেলার পনফ্রুই পেডুপনপো পাতুমিয়ে সমন্বয় তীর্থ আলং গাহুমরি নামা হচিত চিপিনিসার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লাবাং সোয়ালাম তে পাজে থাংলো সমন্বয় তীর্থ আলং কেড ডক্টর হাজরিকা আকুমলিন আলং মীর আলেকপা ইদামসি বীরতা পাংডা আতুম পেন চিঙ্কি চেথান পনাহুত আলাংলি ডক্টর শর্মা কানিংজি সরকারহীন পেন ডক্টর হাজরিকা কাসনসেই পন আকাম আমু আফান কাপাংডাং পেনডাং ল কাপড়ে কাপড়ে কাজুতাং জুবাদ আসাই কেডেং পন সমন্বয় তীর্থ আফান কাপারিং পন ওয়ের আফান কেংকাম ডেংপু সমন্বয় তীর্থ আলং অগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি আসনসন আকাংটুই টেকনোলজি পাচিজু দুনসি কিজুই গেলাং আতু আফান ডিজিটাল আসাই পেন লুনসে পো আমহর পেন সেলফি কাছে নেবলা পেন লুতুন কাছারিয়াভার সাইডা পিপন পোপুসি ডক্টর শর্মা পাচেতাকলো ডিজিটাল টেকনোলজি আর জগ পেন উবি কিমিয়া তুমফান লুনসিপু ডক্টর হাজরিকা কাসনসে পন আকাম আমু পেন কাপাচিনি পন আফানসি লাপুসন আকেংকাম ডিংলুপু আলাংলি নিংজে লাপেন সমন্বয় তীর্থ আলং ইসি কাংথাইডাং আহং প্লাংটা সালাংপন পুপুটা পাচিনিলো সমন্বয় তীর্থ আকলাম আফান কাচারি পন আফান ইসি সরকারি কমিটি তাসেংপু লাপেন

দেন পথা ডাং পন্থল পিনিকে জাখং নিফাই গৃহিণী ভমকুরু আনি কার্বিংদেন কিবাং মিডিয়াম ওয়েব পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তকবরা ফ কিলো হার্স পেন ফারু টক সিরাই করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হেনল আদুন থুয়াং দেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলাম থি আর্জিক সেনাং পিনিয়া সারলাম থি থেক সের সি ক্লেং সারপু থেক থে তে ক্লেং সারপু বান্দু লাম থে কেমান কার্বি আজুতাং আতেং কে ক্লেং সারপু আমান থে ও জিরসং আরি সোমারা তুমা ফান আসন তিন আকামতা কেজাপন আবাং কে ক্লেং সারপু হেলো লাহেনল ক্লেং সারপু আবাং কি আজাদ আকামতা আরন আজুতাং তা থেক নাংজি জং সি আরন আতেং পেন পিনখাত পিনলার পনরা কাম পাকলেম থেক থে তে ক্লেং সারপু পুসিতা আহুত পেন কে আদাই ডুকক জি জিরসং পাপ্লেং থেক থে দেট লুটি লাকি ক্লেং সারপু সি আদাইলো লাপেন ক্লেং সারপু আবাং সি আকাম পাপ্লেং নাংককপু লাসি বান্দু মতে বান কিদু পুককলো পিনিয়া সারলাম থে লাপান হেনলো লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে ভমকুরিয়নি আর্নিয়া পৎসি লুনাং দেং আলং পেন আং দেং চারি বাং নিং কে হাং আলুঞ্জির আলং পেন প্রাং সি আলুঞ্জির আর্জেক সেনাং কিলুঞ্জি বারি রং ফারপি আলুন আলাম জির আলাম থি নাংসেং আরলু পিসিডু

0: আদন্থু লো নং দেঙা লং পেন লুঞ্জি রাজু জে ফ্রাংসন কেনং সদ বীরতার জি সঙ্গ বোরেঙ বীরতা আসাম পাবলিক সার্ভিস কমিশন পেন আসাম গভর্নমেন্ট এসিস্ট্যান্ট জিওলজি লপেন মাইনিং আসাই হেমালং আকিলে কেদুপন ট্রক্সি আংহয় জিওলজিস্ট আংহয় আফান কাচুনিং রিয়ালু হাংপন টাংল নংনাম চিকলুই জনলং সেকাশুরি থংকেপ পেন সেকাশুর লাক ইসিরা সেকা কেপ সুরি কেপ গ্রেট পেলে সেকা ফারুহিনী না ফারু ট্রক্সি লপেনা সনসন বনাস তাদুজি বাংফুয়া বাং জিওলজি কালিতে এপ্লাইড জিওলজি আফুথাক পোস্ট গ্রেজুয়েট দুনাংজি বাংফুয়ারটা নিকান ইংকয়রাই সিপেন থংকের রানের কেপ আং বংশী দুচনাংজি আং তনালাম থেলাপেন কাছুনিং রিয়ালু আফান ওয়েবসাইট কে জি ডিজিএম ডট এএসএসএম ডট জিভিও ডট গভ ডট ইন লাং ইকামে কাছুনিং রিয়ালু কেডেং পন কিজুত সি আর্নি কে জাখং নিফাই ক্রিপ ফ হ্যানলু স্টেট ব্যাংক অব ইন্ডিয়া আলং কাপাপ্লেং পঞ্জি প্লিকেব রাশির কেপ স্পেশিয়ালিস্ট অফিসার্স আংহয় আফান কাছুনিং রিয়ালু হাংপন টাংলো এসিস্ট্যান্ট ম্যানেজার ল আংহয় আফান কাদো কাবি আংহয় কে ইংকয়দু নংনাম চিকলুই জন আলং সেকা সুরি প্লিকেবরা নেরকেবরা ফারু প্লিরা নেরকেপ কে পেন সেকা সুরি নেরকেপ কেবরা ফরা ফারু সির কেবরা ইংকয় লাপেন আলো কট বনাস কাপড়ে কাপড়ে দুজি বাংফুয়ারটা নিঙ্কানিকরা ফেন থংকেবরা হিনি আং বংশী দচনাংজি ডিপুটি ম্যানেজার ল আংহয় আফান কাদো কাবি কে ইংকয়রা সির কেপদু নংনাম চিকলুই জন সেকা সুরি ট্রকেবরা প্লিরা ফারু নের কেবরা ইংকয় পেন সেকা সুরি সিরকেপ কেবরা কেথমরা ফারু সিরকেবরা ট্রক কেপ আন আলোকত কাপড়ে কাপড়ে বনাস দাদুজি বাংফুয়ারটা নিঙ্কানিকরা ফ পেন থংকেবরা ফ আং বংশী রচতাংজি হিনি আংহয় আফানটা বাংফুয়াতুম গ্রেজুয়েট লাপেন কালিতে আলোকত ল ডিগ্রিটা দুনাংজি কালিতে ল আহিন গ্রেজুয়েট নাংজি আং তনালাম ফে লপেন কাছুনিং রি দুনাফান ওয়েবসাইট এসবিআই ডট বিএএনকে ডট ইন আলং লং ইকামে কাছুনিং রি আফান কিজুত কে জাখং নিফাই প্লি হ্যানল ইন্ডিয়ান এয়ারফোর্স আলং অগ্নিবীর বায়ু আংহয় আলং ওরেং আফান কাছুনিং রি আলো হাংপন টাংল ওরেং আকাই কে নিংকান প্লি আঞ্চত বাংফুয়াতুম ফিজিক্স ম্যাথমেটিক্স লাপেন ইংলিশ আ সাবজেক্ট পেন সায়েন্স স্ট্রিম আলং আবেনাই টা ফারুয়ং বং ফান ফকেপ আনম্বর গেলং পেন হায়ার সেকেন্ডারি আসাতলাং উনাংজি কালিতে মেকানিক ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি কালিতে ইনফরমেশন টেকনোলজি আংদেং আলং নিংকান কেথম কাচারলি ডিপ্লোমা দুনাংজি কালিতে নিংকান হিনি কাচারলি ভোকেশনেল আংদেং কাপেটাং তাং দুনাংজি কাপ্রেক স্ট্রিম আবং ফুয়াতুম আবেনাই টা ফান ফকেপ কেলং পেন হায়ার সেকেন্ডারি আংদেং উনাংজি বাংফুয়ারটা সুরিহিনীরা ফোন আনিংকান জাখং নিফাই ইসি পেন সুরিহিনীরা কেপ আর কয় নিফাই ইসি আংবং আমাহাং কে থেকাতুম নাংজি আং তনালাম থেলা পেন কাচুনিং রি আফান ওয়েবসাইট ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এনআইসি ডট ইন আলং লাং ইকামি কাচুনিং রি আফান কিজুত আর্নি কে জাখং নিফাই কয়রা ট্রক হ্যান্ডল বোরেঙ্গবির টা পানসি কাঙ্ক নিকল
1: দুমা কে এ অগে প্রাণাফান হেনু পু আলান্থে দুমা আহম আলং কে টক ইলিতুম কাদ্দো কাবেতা থেকলং হুরল বন্তা মুনিরাতুম ননপুতা দুমা মংবম চোবম লাপেন দুমা সাইনি পেন হেনত সি চোবম লাং অক প্রাণ চেপে মেসেনজি পুলো তাংতে দুমা আসন আন পেন চেপা হেলু নাইজে দুমা কে মং কে চো লাপেন কাহেনত পেন ইং ফর এলাং জয় ইং হোয়ার লো এ হাম্বি আলং তা ক্যান্সার কে সু লং থে দুমা কে মং আমি হি দুমা কে মং মে আতুমা ফান কার উট পেন আজয়নে এ অক এ প্রাণ হেনো ইডাকজে লাসি হিথি কুলাত মটর কারিয়ার লো লাপেন মনিত কাচিংলুম আলং দুমা মং মে দেট নাইজে অসো কাচোপাথে আসার পি মারাতুম আফান দুমা পাচুছে দেট নাইজি লাপেন মং মে দেট নাইজি কেমেসেন আজির পজির পিয়া তুমা ফান দুমা তিরবা বেদেত সি আকেমে আর তা কাবে দেত আও সোমার তুমা ফান দুমা পাচো লাপেন পামং লং লে দেট নাইজি নেই চিবি একথা ইলিলে দুমা আফান কেচো কালি বন তা দুমা সি এফান এ কেচো ইলিলে বিড়ি সিগারেট আফান কাংসিপ কালি বিড়ি সিগারেট সি এফান এ কাংসিপ দুমা আচুম আফানলে ইলি মে কাপেচো কালি বন তা দুমা সি এফান মে এ কাপেচো
0: নালি তুম কার্বিং ডেং কার্যরং বম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন পুথত আংডেং জারিবাং নিং কেহাং

মালঙা ফুচং পোখেলা লিখেপি গেলুনা লুঞ্জির আর্জিদা ধাপি আংডেংচারি বাংনি গেহাঙা লুঞ্জির কার্জিলং বোমলাকি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং পেন কার্বিং ডেং কেবাং মিডিয়াম ওয়ে পেন মিটার ফারু প্লিরা ক্রেস রাতগোড়া ফ কিলো হার্স পেন ফারু টক্সিলাইন করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তগোড়া ট্রক হ্যানলো পুথ দাদুন্থু আংডেংচারি বাংনি গেহাঙা লুঞ্জির লং পেন লুঞ্জির আর্জিক সিনাং কিলুঞ্জি তেনজিং ইংটি আলু নালাম থে লাংবুকু আল্লাং

লাং বুকু আলাং চিঠিং চুড়ি তেনজিং ইংটি গেলু আলুঞ্জির আর্যদেরা ফি পুথত আদন্থ আলুঞ্জির আর্যজে প্রাং পিনাপকার বিয়ংদেং আলং কপি পিসি কেরতকে পারজু পনেক জিমা চাথানিক জানাং পেনাপকে জাখং নিফাই ক্রি কে থম উর্মি আর্নি কার্বিং দেং লং পেন আপ্রাং সি বিরতা আর্যুক লং পো আদুন্থু সারলাম থে পেনাপকে উর্মি আর্নি আপসি লুন আং দেং আলং পেন লুন বান আং দেং আলং পেন পুখিলা লিথি পি স্যামসন ইং টি রেঙ্কা ইং টি পি লাপেন হারসিং তেরন গেলুন আসনসন লুন বান আর্যুক লং পো লাপেন লামেট কে ফুর আং দেং আলং পেন মেথাং কাসন সি পন আহির জির কিহির আর্যুক লং পো কিহির পঞ্জি হিরবান তুলিরাম জালিরাম তিমু লাপেন তুমু সু আং দেং আলং কেং বট বাংসু আতুমু কেথান মাতে কেতক বাং সিং তিমু ততাংটি ফথত আদুন্থু আং দিং জারি বাং দিং গেহাং আলুঞ্জির আলং পেন লুঞ্জির আর্জিক সেনাং কিলুঞ্জি দেউরি রংপি আলু নালাম থি করপি হান্দ্রিবং

রেডিও কার্যরা তুমলা পোনাপ্পর গুয়াহাটি পেনকা পাচিতাক কার্বিয়া জামে কার্যলং একটাংল লাকে আকাশবাণী দীপু স্টুডিও পরপর ফাইভ থিরা মিনেথম কেপ চকটাংল পচে আপ্রাংসি নেলি প্রসেন ফাংচ নালে তুম কাদু কবি রেডিও কার্যরা পান কার্ডম পাজির সি পিনিপুথ আর নিগাং সামা ট্রান্সমিশন ইংপুথ ইগল রেডিও কার্য রাতম আদন্থু আর্জুক সিনাং ডিমাসা লুনবারিমা জেমেক লবং সং দেং লং পেন কেচিং সিয়ালুন পরুল বর্মন কিলুন আলুন রামথে থংলা কা বুবংসলুন তংতে আর্জুক সিনাং লবং সোয়ালুন

রেডিও কার্যুরা রাতম লাপনা পর দিমাসালন বারে মাজা মেঘনাল তো মার্জিলং একটা আলো লাপোয়ানসি দিমাসালন বারে কে পার্জুয়া মেঘে কাঙ্ক্ত নিকল লাকে আকাশবাণী দীপু আদুন্থু আর্চুক সেনা বডো লুনবারে মাজা মেঘ লাবাং সো আজা মেঘ লংপেন কেজেং সি লুন আর্চুক সেনাং সামিলি বসুমতারে কে লুন বডো লুনবারিম

0: পশি মিথান কিছু কিছু অর কিছু ই কিছু সোম লহাই পেন্সি চেপারেং ইলো
1: নাংচারু ইগলো নাংলি ফান তাংতে লাদাখ নো নাংলি তোমার রং পেন হা চুকি হুলা আন কোয়ান বাক হি লুজি
0: লাদাখ নি তুম রং পেন কে চুকি হেলা নিলিপ ব্লক সি নি তুমকে পারলুলো কন্টিটেন্সি নিলিপলো নাসি এল এ বাংকে বোকা জানলো লাদাখ নি তুমা দিম পেন কে কিলোমিটার থংকে ফ আন একেং পেন সিদাম জি বি নং পোলোতে পু থাং পন পে পুসিদা খন্তা সের কেপ আন একেং পেন দাম নাং জি লাপেন উসুমার কি বিগিথি পেন সি জেং তো জেং নি পোলোতে খন্তা ক্রি সি আন নি তুম ডাক পেন একেং পেন দাম সি হা ব্লক আন কে পালি লি
1: কেলা নাচুরো ই গলো তাংতে এ নন কে কিদাম কে বাং গুসন লো আবার সাই তোবার হেন লাই পিনি দুলোমা
0: নন নিংকান হিনি কে থম আলোমা বাং কে নি তুমা ফান সাপ ও আকে জয় ইবান দুলো লাপ্রাং লাথেং পি আকাম কে সলি সংকল সুমুনি লাপেন হল রোবো গগোই লাহাই তুম থেং পি নাং কে সান পেন মালা ট্রাক আতোবার পু সেলাম বুলি বোলাসি নন বাং কে লা পিক আপ আমুক হা পু চেলেং দুনবম লাপেন আকো সরকার পেন তা আসাব সুপ নি তুম ফানাং রাবলো লা পেন্দিং নি কানা বাংকে তোবার টানা বোনাই পিলো বুথি নন মাতাং তেলাং আমাসি কাছে লেং বাং আসা ও শিক সাক চেত সিতা নিংকান কে থম পেন নিংকান প্লি আন পে তাং বেগ জি পুসি লা তুম রাত তুম ভান্তা থান লো লা পেন রাত তুম তা চিনি লো লা বাং সো তেং পেন নি তুম তা জয় কে জয় বান লং পবন পুসি তোবার বাং কে চুলাং বম তা নন মা বাং কে শিক সাক দোলা কে দাম বাং ফানা বাং কে পিক আপ পেন লে দাম পুস্তা নন লম কে খন্তা ফ্লি বাক এন্ডে তাহাই বা বাইট পেন লে দাম সিতা খন্তা থম এন্ডে তাহাই নিংখ্রেং পি হুর বাংকে বাইট পেন বাংকে খন্তাই সিরাচি তিম কাংলে নাই তুমি তা খন্তা হেনি আনলে ইউন সেটা বারখা হর বাংকে আসা ও শিক সাক চেলাং আথে দাগ লাং রয় তার পুং রয় এ রয় দোলাং দিলং অবে লাপেন বড়াং সো রেং মা রং অলং বড়াং সো রয় দোলাং লাসন থাক থাক সে আকো হা সারে হুতি লং তে এ রয় দোলাং লাপেন অপার কে লাং পি আর রয় গেথে কালি জুনি পুষে এলো লাসোয়া আলাং রয় বাংকে রয় থে তান পেন নর্মা দিলং বাং আবেলা
1: লাসো কালিজনিয়া রয় মুপেন নাং লিগি পু দনা ওয়েপু কুসন সে নাং লি তুমান তে কে কাবিক বম
0: হাদাক লং নি দো কাছে পারাদিম সারহুতি এ লং আদিম বাং কে রং হাং রং লং লো লাদাক ফান কাছে পারাদিম দো লা পেন হো লা রং মা রং রং খেন রং মা রং লং তা কো সন থাক সি ফান তেন সি চি পার পার ফান চি পার পো বারকা হো দা বাং কে পু ইতিপ চি পার পেট সি হো পেন কে থং কেপ প্লি কেপ বা লাং থে থে হো দা বাং সি তা ইং কই লা বসন সি ফান চি পার
1: কেলা নাং চুরো ইগলো নাং লিফান তাংতি লাদা কারং আলং স্কুল লাপুসন দু ইগমা লাপুলা কালিয়নিয়া রয় পেন লাপু পারাই বরপুং হা লাদাক স্কুল পোলং কো আন্দু জিনাংলি
0: লাদাখ নিলি তুম আর লক বরপুং পোলো লবং সর লক অলং ননমাত রং ক্রিকে থম আরাত দু রং ক্রিকে থম আরাত আলং পেন এল পি স্কুল আঞ্চত হুম ট্রক্সি দু লাপেন এম ই স্কুল পিন এ বাংকে ননমাত আবেলা আপ্রাং কে দুলো সেটা পিঠে তুমন কিলাং নু পেন পট আকাপ্রেক কাপ্রেক আবে মারনাং ক্লাং মাসে এম ই স্কুল বাংকে চিরুই ফিরলো সেটা এল পি স্কুল ননমাত হুম ট্রক্সি দুলা
1: কেলা নাংছিরো ইগলো নাংলি ফান লাপু বরপুং হা ওয়ারানা থু নিলি তুম বিরতা লুয় লং তামিয়া লং কাপেক লং লাপ মেনিলি তুম নাং থাইক দুন লং পম কিসু ইকিউন এ কাছে পন পিনাং আনা কাসিক সাক দো তাংতে নন বারলা চালা পরে হুদাসন কোসন নাংলি তুম চিপন ইক বম লো
0: কিছু কোন এ এবং কে লাসন ল আপ্রাং প্রাং আপ্রাং প্রাং কালি লাচু নিং মাসিতা লা কালি জুনিয়ার রয়েছি কৈফো থু পো কৈফো ফান কিম পো কমানে এবং কিছু নন মাছে পন বেগ নাং জি পুলোতে লাপুসন সি রং ইসি চিরাপ চিরি পেন ফান কিম পো ফান মানসি কি পন পন ল লাপেন ফান পেন তং এ হুত পুসিতা হুত পেন কে লাসন পে পেন সি কে চার চং হন পন তা ক্লেম লো লাসন সি হা হসপিটাল আনসে পালি ল নন কেদাম তাং নিংকান কে থম সুসে চটলো লাদাখ নি তোমার রং সাঠে তে মুং রং লং তা মেডিকেল সাব সেন্টার লো দেই পুসি এলা এম এল এ মুমিন মাসি নাং চাক তে কাং লো লাপেন আলাং লি মাসি নাং কিম পি তে কাং লো নন তা আহেম দু সেটা নি তুম নিং কে থে দু লা নন নিংকান কে থম প্লি আং বং তোয়ার টাং জি পুসি নি তুম আর চিনি লো লাবাং সো তোয়ার জং সি নাং টাং লো পুতে লাহাই এসন সেটা সরকার পেন নি তুম ফানাইং হন জীবন ইন সু জীবন পুসি হালা কাউন্সিল লং কে চারি বম আকে হই তুমহান ডক্টর তুলিরাম রংহাং পনন বা জি কুনু পনন সিতা নে তুমলা লালে তুমহান সি নিং চি থেলো লাপেন লং বেক পুপু সি নে তুম নিং থেলো লাপেন এল পি স্কুল লানো নমাত আবাং কে ক্লাস কাং দাই আনসি দু চো চো লো আথে ডাক তু ওয়ার আবেলাং কে হে লু লাপেন লা লাং কে পার পান পেট পেন পোট আথে মাস্টর আতুম রেগুলার লাদা ক্লাস

adon thu arjuk sena pini asar lam the pini asar lam the basa hem rung kok si rung dun kok mate bangason kacharli dun lam the ke man basa hem pulote rong si pen ekeja bang mate rong asar the ahemlo rongasar thele keklem pulote raraso ke kam ke melu pusi mathadun po lase basa he mathe ke rongasar the kachuklem teng si kachuklem dun po alam the lase sar palam thelo basa hem rung kok si rung dun ko mate bangason ka charli dun pinya sar lam the ke lapon vetlo রেডিও কার্যুয়ার আটাতম আদন্থু আর্যুক সিনাং কার বিলুন বারে মাঝে মেক পিনিল বাংসং আং দেং লংপেন আর্যুক সিনাং লামদিং তেরাং কিলুন আদা মাসারলুন ভুরগামা থাং দেং মারাং আজিরপেন তাংতে আর্যুক সিনাং লাবাংসলুন

রেডিও কার্যরাদাতুম লাপনাপর লামদিং তে রাঙ্গিলুন আদা মাসারালুন বুরকামা থাং দে মারাং আজার পেন নালুতুম আর্জুরং একটাংলো লাবাংসো আংদেং লোম পেন কিদিও সেলুন আর্জুক সিনাং হেমারি ইং জায়গিলুন হান্দ্রি বঙ্গলুন

0: Umon ki thei ke bang ji angring do liputi. Hemar lo ki do bang ke nang sot. Ing hap khiriki ang ton. Chinkir pa me pen. Adu ke pa lu long le de ji apan klem nang ji. Jong si hong ke dam ji asai do kok liputi. Inokan ing ho bang pe kang thir pen. Kachit dip a bang ke nang sot. E me ga phan sita me. Chosuma pa bang ke nang sot. Lason a pora hut. Aduk pen ke phang ok pen. Langkang itla puson do kok ta thek. Lasi langabang jun ikvik nangji hongatomon mimitik hongasai ki klemabang pajum nangji lapen akesar osomar lapen achathi ke banka siksa kesu ke do tuma phan kai ke ta a oka pran ke lang kriya bank ke nang sot lapen ili tum sona por hu chesik mek do nangji laki langkang thier ka chibi first aid ason ka chisik marat mareng apia phan a royalong ke bengdam vet কিচ্ছু কি জুনাসন আদি পেন কিবি লাপেন মাস্ক আবং কাইকেতা চিবি নাংচি লাপেন লাবং সো তুমন হামদেত পেন ইলি তুমকে ক্লেম নাংচি লাকি হেমার লোকাচে পাং থির আদু কাছে হু থেসেরে হান তামি ল্যাং পেন চাম্পামি নাংচি ও সোমার টামি হং জুই দেত পেন ল্যাং কে পাংলু ল্যাং কে পাং পেন আদিম কে পাং থির দাহাই তামি ইলি ক্লেম পন নাংচি লাসি কিজুত সি ইলি তুম নিং চিবি সেনাং ইলি তুম লাপুসন আকে শিকসাক খাঙ্গুন ই বনসেতামি লাসো আদু গাতোমন কেভ্যাং ইলি তুম পাজুম উন ইলি তুম জংসি ছে রক টক পেন ছে সিক মেক পেন লাপেন ওয়ারমন ছেড়াই কম্পেন দোলি পুতে ইলি তুম থিং পি এ পেন হাবিরা থিং পি লাহাই ছেড়াই কম দন পেন থিং পি জংসি ইলি তুম ফাং হো হে লিপুতে ইলি তুম আফান পেনাঙান আলে দো লাপেন সি পিনি নিলি তোমন কেবান আদু গা বেদ লাপেন সং তিয়ে দুগ লাহাই কে যা বহুত কাছিং রাই পোনাং জিয়া পোথাক লাম জিরে
1: রেডিও কার্জুরা রাতম লাপন পর সেংকান কি মি ইং টিপি গথান সং তি লাপেন আদু তোমন কে থেমাতে আমং ওয়ে পোপুথাক লাম জিরার জলং একটাং ল লবং সোলাম জির আকাশ ওয়ানি ডিফু পেন পিনি সিকে রোড কপচে তাক চেংলাং লাপন পড়না রে তুম যাই মেকার জলম বম লাকে আকাশ ওয়ানি ডিফু পেন আদুন থু আর জুক সেনাং সাংপি মারা যাই মেগলং পেন চিহু চিপুত বংসং দেলং চিহু চিপুত জিলাকে হুট বাং জোনিস রংফার লাপেন কে এলিশ হানসে পিয়ং বং কচি হুরা লামথে পি মাইক্রো ফাইন্যান্স মাতে আসাব সবের আতঙ্কা মাহা কচি বিরটি পেন হেমতুনসি কচি পংরেন পুরো বংশ পুথাক তং তার্জুক সিনহা লা বংশ লামজে জি হুচি পুতা জামে
2: লাকে অল ইন্ডিয়া রেডিও দীপু পিনি লাদাখ স্টুডিও লং তঙ্কা মাহা রং রূপ লং কাপারাম পেন সেতামে এমেথাং কাছে পেরেং ই আওয়ার সাই লবংস আলামা থেপি পুথাক পিনি লাদাখ স্টুডিও লং চিহু চিপুত পঞ্জিয়া ফানসি কাবরি পিনি স্টুডিও লং নীলিতুম লবংস আলাম থেপি পুথাক চিহু চিপুত পঞ্জিয়া ফান সাং পি ইলিশ হানসে পিয়া ফান নীলিতুম ফাইক লং নীলিতুম কাছো ফা তেং পেন আলাংলি পিনি নীলিতুমা স্টুডিও লং বাংসি নীলিতুমা মাইক্রোফোন আথেং নবং পেন নাই নি তাংল নি লিসা ফ্রাংসি কে নাংলি ফান নিলি তুম অল ইন্দা রেডিও দিফুয়া হিন পেন কার্ডম নাং পাজেরিক ল
3: কার্ড
2: নি নাংলি হিন পেন নাং থানিক থা তাংকা মাহা কাপেরাম দুন আসাই কমেন্টো নিংকা সে এক্লেম দুন চেং ল কোনাত কে থেক দুন লং পেন সি নাংলি এক্লেম দুন পাং চেং দুন ল নাং থানিক জিমা
3: লা ল জে নিলি তুম কে এ লা রং সারপি মার তুম এ আপ্রাং কে নিলি তুম আ গ্রুপ থে অং তা হেং নু La a group ong ee siki mi puma si bang trok nilitum chingwai si nilitum sarpi martum pe nilitum la so isomar apan ba ichor apan kichirap dun ji kupia var sai lama pu nilitum sarpi martum pe la pu chi ching kichetan si nilitum bang trok a nilitum group chibonai lo as prang hot ki salhe group puta thi unang nidarama si nilitum la anpen si nilitum salhe group পু চি সেং সি নিলিতুম এ মানে কেরাসিন সি নিলিতুম ডিলার চহ্যাং দল আপ্রাং আপ্রাং কে কেরাসিন ডিলার নিলিতুম লং ল ডিলার পুথা ইতুম কেরাসিন

0: জ্বর লো পুলোতে এ চো দে দেটকে কসন লমা এটম আসো কিছু পাবে আকাম তাকলেম নাম জিব পুসি নিলিতম চিংবাই পেন্সি নিলিতম এ লাসো কেরাসিন জ্বর প নিলিতম চিকলই জট পেন ইতিপ নিলিতম কেরাসিন জ্বর লা পেন্সি মানে এ আধা কি নিলিতম সোমার বা ইচর লং হা নি ফুলি ইসি হিনি প ফা নিলিতম চেরাপ দন প বা সোমার ফান টিফিন ফান পুসিতামে নিলিতম চেরাপ ইদুন লং জি পু প নিলিতম আধা কি নিলিতম চিঠাক প লাপেন আধা কি নিলিতম চোপারাম নাং পু নিলিতম চিংবাই থুসি নিলিতম এ চোপারাম চিং ল নিংকান সুরি হিনি রা ট্রক্সি নিংকান পেন্সি নিলিতম লাসো পয়সা চোপারাম ল
1: লবা সো সাই ক্লেম চিং ল
0: ক্লেম চিং ল
1: কে ক্লেম চেং হু নং লিতুম সি তামে লাপু সোনা সাই বাঙ্গে ক্লেম ক্লেপিন জিলা কে ক্লেম চেং হু লাপু সোনা সাই কে ক্লেম কপু আনা গেসু
0: পয়সা কি পারাম পলতে পিয়ারথে মানে জো মনিত আনুতি না নিং সি কে প্রেক পট জয় কে কালি সুং পি সিতামে সুং পিক আং বং সিতামে মিঠাং হেম মানে মিঠাং সোমার মিঠাং জো আর সোমার আতুম আকি নাং জি আসন পিক পেনা পসি এ আজান নন দুক নন সুং নন সিতামে এ চিপা নিং ডিং না ইতুম কি ক্লেম এ মানে ইনিং মানে ইনিং কাসি ডেং আকামালি এ ইনিং কি ডিং ইনিং ডিং নাং জি পুসি আ পয়সা তা নিলি ফানসি নাং কি পারিম তয় মাসি নিলিসি
1: নালি ফানসি নাং পারিম তয়
0: পারিম তয় মাসি নিলিসি রিমবো লাসি লাসো পয়সা কিরিম কে কি জয় কি কালি টাঙ্কা পয়সা লাম আপত আইগে মনির তুম তানু তিনা মনির সি আনিং কি ফ্রে
1: কালাম
0: আপো সি সুংক্রু সেতামে চিপানিং ডিং পেন্সি ক্লেম বম লো ওং ই সিতা
1: নাংলি তুম কাপারাম দুন চেং আবাং ফু আফান কো আনা টাঙ্কা সি পিমা লাপেন নি কো আনা ফিসি হালা নাঙা চে বয় মা লামাং সলাম থে নাং থানিং জিমা
0: নিলিতুম কে আপয়সা তা পারাম তা পারাম ও মুভেদে পদ কি চেং সি কে সুরি ক্যাব বা ইংকয় লাসো না লম নিলি তালা আন কে নিলি নিং দো দে দে লস্তা সুরি ক্যাব ইংকয় লাসো পেন্সি নিলিতুম চেং ল চেং আমাসি সুরি ক্যাব আবাং কে কি জুত আসো না কাম সে নাংলে রং নিলিতুম ল এনো তার ল সো বাং মানে পন ল নাং চিটু টেরেক ল সেটা মে নিলিতুম দা নিং চিপি নিং ডিং ল নিং চিপি নিং ডিং প্যান আলাং নিং চিটু ঠু ল লাপেন্সি মানে নন আনতা লাপু নিলিতুম পাজুত কক কে দেসি নন আনতা আসাপ আসাপ এ লাপু নিলিতুম এ মানে পাচিং ঠুর পন বম সে নন আনতা লাপু নন পিনি আন কে নিলিতুম চোপারাম থু বম লং লা গ্রুপ তামে নিং সি কি দো প্যান আপসি
1: ওই লাপু সন সি ক্লেম লং বম বম হালা মহে নাং লিপু ল ইনদুন আর ল সোফান পারাম লপু আলা সতাঙ্কা পেন পন্দেরা ফিকে বাঙারি দেং সে তাঙ্কা দো কক লপসি লাপেন হালা আই ইন্টারেস্ট ল দে আলে তানা জি তুই নে জি তু তে হালা হাই লাম দা দলা লাসু লাপুস না লি তুম মং গ্রুপ মং বংসি তামে ক্লেম ক্লে পিন লা সাই পসি মুনি দা তুম হালা আনিং কি থে কি বি লাপুস না লাম তা দু কো পুস না লি তুম মং ফেরি সু দু মা লাবাং সো আতাং কা কে ইতুম পানাং তু তে লো লা পু লাপুস না লাম সি তামে দু দু মা না লি তুম মং বং
0: নিলি তুম গ্রুপ কে নিলি তুম কে হালা সুহত কে বাং ট্রক বাং ট্রক তাই সি পে আর ডি সি কে তুম লং জি ইনিং চি পে নিং টিং না লাপেন লাহাই আকাম কে ক্লেম পেন কে তুম চি বহং ইনাং নে লাপেন চি পুই তত নাং নে ও মাসি নিলে তুম গ্রুপ ই সি নিং ই সি পে তা মাসি এ নিলে তুম চেহাং পে জো মাসি নাং চি টু ল লাপেন সি নিলে তুম আকো চো পারাম থুলং বম ল লাপেন আই ইন্টারেস বাং কে নাং পিবো
1: লাপসন সি নাল
0: তুম চি নিলে তুম ক্লেম
1: লাকে নাংলি তুম কে ক্লেম চেং লো নাংলি তুম গ্রুপ হেন পেন লাসো পেন নাংলি তুম নিংকা নি সিয়াং বং লাপু সোনা সাই চো ক্লেম লো তাংকা পারাম লো আতিরি পেন আলি নাংলি তুম চি থেক দাম লং কো আন বা আকে প্রেক দো
0: হালা সো হোত কি চেং আহোত কে নিলি তুম মানে কি পারাম কি চেং তা ক্যাপিটাল বা আমুল পয়সা তা দো এডেট আপসি নিলি তুম কি চি থাক লং তা হালা সো হোত কি কম সো লাপেন নিলে তুমকে পয়সা কি পারাম তুম এ আঝাক তুমকে 20% দো 15% দো বা 10% 5% লাসন দো হালা সোটা নিলে তুমকে 15% আনসি হালা সো নিলে তুম তা এন্ডুন দে
1: কিচেং আহুত
0: কিচেং আহুত মানে চিনি ও এদার লাং মাসি মাসি আফেদ আফেদ বাংকে লা আন কি মিঠাং লে চিরাম তা এ চিটুন এ বাং ফানলি পারাম তা বাং তাই তো মাসন পুকিউন ইজি
1: পকো চিং বাই আলে কি এরাম বাংকে লাগে অংথু অংলো লবো সোনা

0: vậy thôi.
1: Ê, chứng vay thương mà xí, nên tỏ phết kê xí các kẹp là xong xí nên tùm chế bệ thịt bọn lo. Là kì, cả đô gà về phán đôi mì thang lo, rát là phán lo, bỏ xí. Là ăn đây tùm ăn bọn năng bù, là xí mà nè, à lì kê, nên cá nì xí bèn kê nên tùm, là à tì rì in coi bù xí ta, in coi kê xô xí nên tùm, à lì kê lòng bò, in coi bò xa parám lo bò tê, in coi kê xô xí, à lì kê lòng thu ta, à chít tìm ta xô xí kê lòng thu. Mane hala ki param pon pen nang chitu boy polote la ke asu wang pon bom wang pon bom posi e la bang ke ong mucho si se tek dam lo
0: la puson se nang litum se tek dam lo
1: se tek dam lo
0: nang litum ke ching si a hura bang ke moheta se than lo ining gi bi ke theta do
1: do
0: a the tang ka pot alama the pot nang chitu ima nang chitu te ma se ta phi a phi nang litum muni da tum pa se ta me iri chimun le ching don de dar son da taxi muni da tumaning sitame tum ne thek the chi ne dar posi mesen da do heng no dak ta do nan chi tu te dar la posan da do tangte aphiana ma ke nang le tum ko son a muni da tum han lang sit la hai tang ka maha we nang le tum ka param do la solam the nang thane ji ma
1: la lo je aphit bang ke ni le tum la so munit phan ke pilote la ke nang chitu selat le la so monit phan ke pilote nang chitu selat hui putani li tum lang lo la pen aja ha ka monit tum ke ki palong ji phan popo ki cheng cheng ke nang pida po u che hang jok lot nang che thon kok kok kok la pu so sitame a phit an bang nang chitu te de la son ta nang pin chong sitame ni li tum itning si pet pen ki do pen a jok si ni li tum mane nang pipe da sita morni sike longji poining chipining ding pensi mane klem bom lo monit atuma pan pen mane nang pipe da ji poining chipi bihek lo puti tumta thep mane etum a poisa ki param ta chipathe pon thek thedep po a posi tum chipaning ding nang pusi ni le tum ning chipining ding pensi klem pon bom
0: klem pon bom lo nang litum suar lo desi ka chelang a posi nang litum suar lo tum bangke methanga he ma saita do
1: do
0: la penan parsita me methang somar tum han sita me lo sita me ka chithan nang ji methanga chora phan sita me sa choklen det bun hala phan ta lang du nang ji la pen methang hem a b wo phak ta do asila ana sa ki ongang bong nang litum ko pu son si che lang pen la bang so sa ki klem nang thane ji ma apor ko son lo ka chi pi
1: la lo je mane arlo somar tum ke kam ta do pi এ চোর ফান্তা কিছে লাং নাং ইয়া কিনাং সট ওমার ফান্তা কিনা কিছে লাং নাং কিনাং সট লাপেন আহুত পেন কে আলুহি মারলুহি তা হে মালং কে দু পি সিতামে লাপু আনাং বং সিতামে আপোর চিপি ল জে নি তুম লা হায়া সাইক্লেম প্লেডেট পুলোতে নি চোর সুং ক্রুং হো সিতা নি তুম চেরা বিদন মুবে ল বা নি সোমার তুম এদর দে ফোফে সিতা নি তুম পিদন মুবে দেট পু পু লাপু পেন ইনিং কিছে পেথে পন বাই মিথ্যাং সামে নি কিছে parong pon pensi apor jum pik ang bong sitami apor chi en po la sinili tu mane ching room po ko son ko pc tu non claim si ki meji ponili tu ching room po la sinili tu mane ako e chi claim pon tu po la po son apor ke jum pik sitami apor sung pik ang bong sitami nili tu apor chi en po la pensi nili tu mako chi claim tu po
0: nang li tu tangka la po son kaperam dun uno hut la puson si muni da tum tangka nang chi tu te de la puson ta do ma che thek lo ma
1: no na ko ke a ve ka bilang nang chi tu te de pu bang ke do pu sita me mane e mon ki kom a son si do sita me la ta ni tum ning the lo je la so paisa se tar ni si tum chi long a the la tum ta dam thek the tum ta dam thek the mor ni si ke la tum ta aning chi rui pen nang chi pi ji ba nang chi pi pe de pu sita লাগে আমি থ্যাং লো ইমকে চিংথুর থু বম পো পুসি নি পারং পো হালা এ লানাং পিপে দেট পট ইমকে লাস কাম কে ক্লেম নাং নিলু পু লাপু ব্যাং নিং চিপা বিপন পে দেশি নিং চিপে থে পন বমসি মানে পিনিয়ার নি আন্দা নি তুম মানে লাস টাঙ্কা গে চোপা রামস তামে থে পন বমসি নিলি তুম চি থেক দাম লং
0: লাংকে নাং লিতুম লাপু সন টাঙ্কা হাম ফাং পেন নাং লিতুম আ গ্রুপ লো হাম ফাং পেন লাসুন কাপেরাম দুন কুপিনে আরন কে ঠিক দমা লবাং সতাঙ্কা নন পনো দাং থে নং তুম চিক্লো ইন জন নম বনা চিতু নাই জি বা চিক্লো জন নিয়াং বং সিতা মে নাং চিতু নাই জি পু লাপুসন কি ঠিক কুপিনে আরন নাং লি তুমাং বং লাপুসন কি ঠিক দুন দমা
1: নিলি তুম কে লাপুসন আরন কি কি

0: ที่เกี่ยวิสิตามีผู้กีผู้ดุนจีมาเนนังจิตูดับแปลงทุเดผู้แบ่งวัติผู้ดุนจีสิตาละพุซอนละอานาจิกลูเปนละอานเปนนังจิตูนังจิเดผู้นี้นิตมอรอนกีปิที่เกี่ยวิอาวิเดตังบงสิตามีคัสตอมาร์ตุมบอร์อีโออาวิแรงผู้สิตานังจิทันจีบาละอันจีนังปีจีเดผู้สิตานังจิทันจีคัสตอมาร์ตุมีโอลาโพสินิลิตุมตาคัสตอมาร์ตุมกิมิเซนเปนาจอกซินิลิตุมลองตังคามฮานังกิแอนตุมกิมิเซนเปนาจอกซินิลิตุมากรุปตาทีปอนบอมลุลาลุ
1: นนนังลิตุมลาบังสวาไซตังคามฮากะเปรัมดุนาไซบังเคลมบอมลอจัดบอมลอนังลิตุมอากรุปเปนลาโพสนนเอพรังเกบังจีลังอานีบังเกกะเปรกะเปรกตังคาape vang ya sa hita me kapre kapre ka towar sita me ke klem ponji pu sonta nang le tum ka ching wai duik ma nang thani je ma
0: la lo je nili tum la kerasena vedet pen ke ke chok klem ja war sai ta vedelo la poisa la pu bi chok param la pen an vet lo la pen non ke la so government ke akirap ta ki long ta du pot chuning si long samit la suri kep kep cm samit ke ron pondo Ako pining to sitame la suri kre popo keron pondo la supoisa sitame nili tum chuchi si la sitame ako jok dun turut pensi mane pathe pon thubo. Asi non nili tum achik lo jon vang sitame asap sabya sitame ekon sitame e chitha pon bo. Ako mo la ulai thupo ako peram thupo.
1: La puson
0: sitame kleya.
1: Adun tholam the bangke nang li tum ke long atangka an nang li tum ko pilo ka kang hoi ke. Nang le tum me thang bong tong la puson che thai ik det ma mata ke long ana tangka se ta me bang nang thon ana tangka se ta me la kha po la puson si bank account long tong ke thap ik ma matang te nang le tum ang bong se ta me ke nang do ling se ta me la puson ka che thak thak la puson do ma nang le tum ka che thak ke ning ka ni si ma ning ka ni ni pen ma mate ko puson a ron lo nang thani ji ma
0: la lo je ni le tum ke poisa la pang rum po ning ka si pe ti pang rum po la pangrum po bank kitab ji an parmani la asu itip chi thak et lo chu et lo bolote asu ko avi to det pu pu po la bi tu po kan thap tu po an ke ni le tu chi thak po la chi thak ke la ke mi thang he ma phan lo la ikon no pot ke thap et lo bolote ko lai tu sia ko ni le tu param tu po la po son si claim bo
1: non nang le tu ke dam tang aning kan ke claim asai an nang litum claim pen ke the ka chini mate experience ita me nang litum ham phang pen du bom lo labang so sai nang litum a hut pen ma tha thama group pen labang so sai bang ke risk ta du sung da sung ko asi itum kupuson abidi pen se labang so sai ke claim claim pon lo nang claim pon nang ji pu la puson ka ching wai ta du ik ma nang litum a hen
0: lalo poisa ke param ke sung pi ke sung pi ka lam po si ka ching wai ke lalo mi se na monit phan le tum lang pe le non ke tang kam ha pi na a customer lang le la pu ja tha monit phan pi le pu ti tum poisa ke ju det pu ni de tum lagi le customer a ve pu ti tum mi thang chiram na tum mi thang ang bong chiram lo pu la te mi thang bong si chi chu long po ko mi thang chi pi ta chi pi dun det chi tu det se ta ko chi chu dun thu long la usi ni le tum ching wai lo la si non ke ni le tum ang tan ta param bo ba group hi jan sita me la po member si jan sita me ni tu che param bo la po so
1: ke na ng ling la po so si che param bo
0: che param bo
1: ke ma la so tang ka chi tu bo
0: che tu bo la pen a customer a vedet pa te ko kon long bi tu ko la po so
1: ni lis nang lihin pa nang thanik tha la bang so tang ka ka pera masai ili tum kar biang long a to ko no sita me a phrang phrang ge tum che thek long lo kabulia tum non anse ta me ave punili budam pe dola ta me lahai tangka ka pera ma sai an ke kabuli tum si kleme se ta me non ke suar lo tum along along la po so si ham phang chi seng pen tangka ka pera jung jung pen ta me la pen ham phang pen ta me la po so si asong chi seng po la po so si ke klem ta si la bang so asai ke klem ale du putong nang le pudam ji ma mate ke claim ke du pen inni ga ke ta bibi the the pen ke ale ave putong nang le pudam ji pilo nang le pudam ji ke ni
0: la lo je non ke penang an ke nilitum ta nilitum adung rai ya prang ke la poson poisa ki param bang claim bang ave nilitum hen lo bon ni ke param ki cheng si ke ba kap nilichini ne dat bang do ta hai mi ni

0: আমি নিলি কাছি নিয়ে টেঙ্গে নিলি তোমার ডুঙ রায়তাবি আমি নন কে নিলি তোমরা হাই কি ক্লেম নাঙে ঠেক তুম লং প্যান নিলি তোমার ডুঙ রায়তা দো উলো হাপেন নি ফুং কাং সে তামি নন কে সারপি মার তোমরা সন গ্রুপ কাছি সিং প্যান পে নাং আন টাঙ্কা লা সন কি পারাম দু নিলি নিং চরং পিক মাতে এ এ মানে কাই কে সে তামি নিং হেম দা নিলি তোমার গ্রুপ আং বং ফান সামি নিং কে চরং মানে নিতুম লাহাই সাই জং সি থে থে দেট পুসন্তে এ কাবুলি তুম লং সিন তুম চোরাম নাং পো কি সুং দেট হোসিতা নন কে মিঠাং লং কি দো পেনা জক কাবুলি তুম লং চোরাম জক প্লট মাতে আ পার্সেন্টেজ এটা মে কি কম বেশি কি লং হালা কাবুলি তুম লং কে পার্সেন্টেজ থেপি লাপসি লা আনসু সে ওং পুসন্তে মানে সারপি মারা তুম কে হেম কে সুলি দা সুং ক্রুং পসি সাকুরিয়া নতিন মা দোরেপ কালি পসি কাবে দেট ল্যাং আসার পি মার তুম সিতা মা আনি মারলি তুম সিতা মে লাপুসন লে ক্লেম থেক বা চিপে দু ইনি চিপে নিং দিক পোতে কার্বি আখাই কার্বি আসার পি মার তুম তালা আসো সে চিং থুর জি পুসি নিলি কাই কেতা নিং কা মাথা লাপুসন লে ক্লেম রেপ লু পুলোতে কাবুলি তুমকে ইতুম কাখাই লং কে নাং চিজক ব্যাং আবে দেট পো কাবুলি তুমকে মানে আলং কে পয়সা টাকা সারাম রেডেসি মিঠাং খাই হি জানসি চুরাম পো মিঠাং খাই হি জানসি চিচুলং পো পুসিনি লিকা মাথাদা আসি কিক্লেম থেক থেলাং তুম সিতামে কিক্লেম থেক জি ফান বর ইতে পুসিনি লিকা মাথাদা কিক্লেম থেক থেলাং তুম সিতামে কিক্লেম আ তুম লং কে চার্লি দুন পেন কিক্লেম থেক জি ফাসি নিলিকাই কেতা তোবার চলে নলিটি তুম সিতামে লাসো কিক্লেম পেন আজ এ ব্যাঙ্গালং লি চুরাম দা বলতে এ চোটা চো দুন লং লাইলু ব্যাং সি চো লং লক পো ন নিলি তুম গ্রুপ চি বি ল গ্রুপ চি সেং ল নিলি তুম সুং পিক আহুত বাই চোর সুং পিক আহুত সিতামে নিলি তুম চোরাম পো এঙ্কে চি টু লতে আকো নিলি তুম তা চি চো দুন লং ব্যাং আ লং পো লতে চো দুন লং লে আসি নিং আরং ও গ্রুপ আকাম কে ক্লেম ফা নিলি কাই কে তা এ চি হক ও
1: মে পিগলো নালহিন বেন কে থান্দাম লবা সলাম কে নিলি নালহিন বেন থানে থা নালি লা আনা নিং কান নাংলি তুম হাম ফাং পেন আ গ্রুপ পেন টাকা নাং পেরাম বোম পেন মুই জন পেরাম বোম পেন ওয়াং বোম লো নাংলি তুমি তামে পেনাং আলাম থেকে চালি লং লো আলা পেন কাস্টমার পু কক লো টাকা কেরাম তুম সিতামে কাপড়ে কাপড়ে গা মুই তুম পেন তামে চেতং লো চিংকি চেথান লং লো নাংলি লাবাং সো সাই কে ক্লেম পেন নাংলি কু পি আ সাই লো নাংলি কা চালি লো নাংলি মেথাং জুং জুং পেন নাং থানে জে মা
0: লালো নিলি কি ক্লেম চেঙে চিজিন সুতা মেমি নিলি ফান মুনি তুম নাকাং নে চয়তা দু লাপনাং কি পুততা দু নিলি হিখা তা দু এ পসি নিলি ফান হিসাব কিতাব তা ঠেক ঠে পু নাকি পুতুম তা দু সেতামে নিলি কে লালো মুনি তুম নাকি পু পেন লু পুলোতে নি পাপ্রাং দুন ঠেক ঠেদ পু পু পেন নিলি নি চি মাথা পেন আজব সি নিলি হিসাব কিতাব ঠেক ঠে কি রিম কি বি সেতা নিলি ঠেক ঠে সেতামে নন কে নিলি ঠেক পন বোম সে নিলি চে ঠেক লং লাপেন কি ক্লেম সেতামে নিলি নন কে মানে ক্লেম ক্লে লো পুসিতামে দো ঠেক ঠে সে নিলি ক্লেম বোম লো ঠেক ঠে সেতামে নি চার্লি পন বোম লো নিলি ঠেক পন বোম লো হিসাব কিতাব সেতামে নি নন কে ঠেক পন বোম আসন সে মানে নিমিথ্যাং জুং জুং কে বাংলে ঠেক ঠে পুলে নাং পুসিতা নি নিমিথ্যাং কে ঠেক লো নিতা পুসি নিলি চে মাথা পন সে বর ই পন বোম সে নন আন্তলা পু ক্লেম পন বোম লো
1: মে পিগল লকে নাংলি হিন পেঙ্গে থানদাম আদুন থলাম থে বাংকে লাবাংসু আসাই ক্লেম লুদাংতে মহেতা নাংলি পিনপুর দাম ল এমে থাং সে দামে একেং চার্জ আপ থেক লাপেন কিসুং হো সে দামে আকে রাপ তালং লাসে লাপুসন কাছু ক্লেম থেক থেলাং আসাং পি মারা তুমা ফান আকে নাং সরা বাংকে লাসে নাংলি হিন পেন কু পিলগে থানদাম জি নাংলি নিং লাপুসন কা মাথা এলাম তোমা রেডিও পেন
0: লালো যে কিক্লেম থেক থেলাং সার পিমার তো সিতামে এ কিক্লেম থেক জি ফান সি নিলিহীন পেন্দা চুনিং রিল আবেদেত আংবং পেন সিতামে কমে এ এ কিক্লেম কি চেং কে দো উ নাং নি আচাতা কাম তা আসু পেন সিতা চক ফারু ফো ফো ব্যাক জং সি এ পাং ফো পাং ট্রক ব্যাক চে পাং রুম লু পুলতে লা পেন আন লিক্লেম তা নিং কানি সি পেন কে ফারু ফো ফো পেন চি রুং দেত চোপারাম দেত সিতা নিং কান সি পেন কে এ আলি কে লা কে চি রুং পেন কে আবি সি ফানি ফানথম সা আলি কে চি চুং
1: আলি বাং লং থু জি
0: আলি বাং লং থু জি আপো সি ক্লেম থেক থে দা লাং আনি মারলি তুম সে তামে ই ক্লেম থেক জি ফান বর ইথা আনু তিন সে তামে নিলি তুম কা বর ই আসন আনু তিন সে তামে বর ই সন্তে এ তো মা খাই তুম তা চিং থুর জি এ কাবেদাত আতুম সে তামে আনু তিন কে এ সাই কে ধরে প্রে পসি এ কাবেদাত আতুম সে তামে বাহাজিরা চং তা চট তুম সে তামে লাকে মিথ্যাং আলং

0: siving loi mi thang long deposit lo bu matha pen choklem te mi messenger pusini li hin pen e kamatha da mate ki klem le dang tum hase me ka chuning ri da
1: ka pachini dam
0: ka pachini da
1: oi me pe kalam lo non ke wang ji lang ani la pen aning kan ke nang le tum asong lo aham phanga hin pen lapuson tangka kaperam ahinanat kopi lapuson ke prek je ga sai si klem pon ji punang le tum kaching wai lapen kemang hala solam the nang thani ji ma
0: la lo je nilitum ke mane aka prek ke klem pon ji pu phan ke nilitum ke nona mat ke kaching wai ge ave sitame nilitum aka prek prek ke klem pon ji phan ke inning ke hang lo sitame a group polong ke inot apor do sita anu tin mat ke apor do et etet posi mithang asai ki choklem ake ong u tum ta do ba ka vedya tum ta do posi nili tum ke ka pre ka phan ke matha dam le desila ki param mane la so paisa a capital ki pa ong thu ra itum la pen le tu mane chi pa chan thu na la bang ke tum hem tot lun thang ta itum sik sak si pen la ki joy ke ingni lun pen si lake ako ki klang kle a business lo posin litum chingwai si nilitum la bang sa capital bang si pa ong si non nilitum ki param pon tami ang tang mani nang thibo lo poson nilitum ka prek lo bolote e group bolote e no tena ning si ka prek ka posi mo la dak pen lam chilong ra ko pine ka ching voice sai la haita du kok na pu pen si nilitum ka prek ki klemi phan ki nilitum ang dang pathe the de si la bang si tang ka na thu si nilitum ang dang pathe si la pen si nilitum non la pen si pathe ibo poson si nilitum non ching vibe mate ki klem pon bo
1: oi oi la ke me piglo ni nilis nang li suri suri asa chi bidam kok pen nilitum ma studio long nang li bang la pen nang litum asong pen mate ham phang pen la pen nang li jung jung pen la ka dog we tang ka maha kaperam la pen ki pi ke pajir la pen ke long alam the ki duki sung alam the la ka dog we ilitum ingni prong pen jing ki je than long po si nang li phang si ta me a ke ru pi par pek lo la pen nang li la pen nang li to maham phang mate asong a hin pen ke klem along se ta me ar nam le anso se bidi gyan he ju me nang papi dun lo nang la pen pini radio nangka judun araratum akenang sorke sangpi maratum ala ilitum kaching ki jethan alam thyang bong pen setame nang chini dun pen alang litum setame la puson asai ke klemja phan aprang nang bar po puson si nilita kroilo la si studio ghori apor nang chok bom lo posi pin ilitum chingki jethan alam theke la pon ling tonuna nang li phan setame suri suriya kardom pajiriklo kardom nilis
0: kardom
2: রেডিও কার্যুরাতম লাপোনাপোর সাংপিমারা জে মেঘলম বেনালাতম হুটবাং জোনেস রংফার লাপেনকে অ্যালিস হানসে পিয়াংপং রং রোবার লো তাঙ্কা মাহা কাছি বীরটি মাতে কাছি পাংরম পেন মাংস আলি আপু থাক চিহুচিপুত আর্জুলং একটাং লাকে আকাশবাণী দীপু আদুন্থু আর্যুক সেনহাং হিন্দি লামারজান কালিয়ালু না জেমেক লবং সং দেং লোমপেন কে চিং সেলুন আর্জুক সিনা আলিশা চিনাই কিলুন লাইলা পুবং সোলুন তং তার্জুক সিনা লবং সোলুন

রেডিও কার্যরা টুম লাপনাপর কার বিদের লং রিচিং হন লুন আজাই মেঘ নালে তুমার জলং একটাংল লাপনাপর নালে তুম যাই মেঘ কার্যুলং বোমলাকে আকাশবাণী দীপু পেন আদুন থা জামে কার্য সেনাং আসামিস লামার জানাল না জামেক লাবাং সং দেংলং পেন কিচেং সে লুন আর্যুক সেনাং অনুরাধা লামার জানং পেন অঙ্গারাগ মহন্ত কিলুন বই জুয়া বাংসলুন তাংতে আর্যু ইসেনাং লাবাংসলুন

বই জুয়া বাংসলন আনুরাধাহালা মার্জালং পেন আংগারাক মহন্ত গিল নতুম আর্জুলং ইকটাংল লাবাংস দেংলং পেন আদুন্থু আর্জুক সেনাং বারুদ লামার্জালং পেন মহালক্ষ্মী আইয়ার কিলুন হেপা হেরে পু বাংসলুন তংটে আর্জুক সেনাং লাবাংসন

রেডিও কার্যুরা রাতম লাপনা পর আসামে সালাম লামার জানালুন আজাম এক আর্জলং এক টাংল লাকে আকাশবাণী দীপু আদন্থর যুগ সিনাং অক প্রাণে জামেক লং পেন লামজির লাবাং সং দেং লং লামজির কে থানজি বাং ডক্টর জাংমি দেরাপি লামজির কে থানজি লাম থেপি লাকে

চেপাজো উনপো বা চিরি দুন থেকবো লাসি আধেক তুমবাংকে আসাপসু কি মাথা দোকরিটি আপায় তুমবাং আহুটপেন কিছু চলংলক তুম দুটাক থেক মেইনলি কে লা আপায় তুমবাং যদি এইচ আই ভি এইডস ব কিছু দু পোলোটি এইচ আই ভি বা এইডস কিছু দু পোলোটি মোগলাং পিনাং জি মা পিনাং নিমা পো লাস কনফিউশন ব্যাং দোকটিটি লাসি নন পিনাং স্টাডিস আলং কিক্লাং বাংকে এইচ আই ভি তুমতা এইচ আই ভি এইডস বা এইচ আই ভি এইডস পেশেন্ট তুমতা ব্রেস্ট ফিডিং পিমি বন সিতামে আলাংলি তুম লা সাবসো চেরি চেতনাং পো আর কে লা আলাং তুম ট্রিটমেন্ট আলং কপিয়া দোয়াই সি পিবম মা লাসো দোয়াই ব্যাং চুই চুবম নাং পো লাসি এইচ আই ভি লেডো পুসিতামে লা আপাই তুম সোমার তুমহান পাচ্চুমি লাসি পেনিং ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক আথিমা ব্যাংকে সাপোর্ট দ্য ব্রেস্ট ফিডিং মম লা ব্যাংকে লা পুলো যে ইলি তুম লা চুলাংকে পাচ্চু আপায় তুমহান সাপোর্ট নু নাংজি আথিমা আর যাহা আপায় তুমকে সাকুরি কে ক্লেম ব্যাং দো হংকে দাম তুম দো লাসি লা সাকুরি ক্লেম দাম তুম ব্যাংকে ডাব্লিউ এইচ ও মাতে ইউনিসেফ মাতে গভর্নমেন্ট বেন দা পুলো যে মানে লা আপায় তুমহান লিভ পিনাংজি লাসি ইলি তুমহান নন কে লা

0: মাতে ইউনিসেফ মাতে গভর্নমেন্ট বেন্টা পুলো যে মানে লা আপাই তুমহান লিভ পিনাং জি লা সি ইলি তুমহান নন কে লা গভর্নমেন্ট চাকরি কে ক্লেম আসার বিমার বা আপাই তুমহানকে মাদার্স তুমহানকে মেটার্নিটি লিভ লাগে পেড মেটার্নিটি লিভ সিপিব লাগে নন মাতকে চিকলো যন্ত্রক শিলংব চিকলো যন্ত্রক বাংকে পেড মেটার্নিটি লিভ লো লাসি লাতা ইসি ব্রেস্ট ফিডিং মম তুম বা ব্রেস্ট ফিডিং আপাই তুমহান ইসি আসা পোর্ট লো লাসি WHO আহিন পেন্টা ব্রেস্ট ফিডিং কে 6 মান্থস মাতে চেকলু যন্ত্রক আনকে ব্রেস্ট ফিডিং লক সে পিনাং জিব লসুন কাচে রাম দুন মাতে কাচে ক্রয় দুন বেন্সি ইলি তোমহানটা গভর্নমেন্ট আতুমকে 6 মান্থস মাতে চেকলু যন্ত্রক আনকে মেটার্নিটি লিভ হচ্ছে তামে ইলি ধান দরমাহা মাতে পয়সা বা আঙ্কে নাংপি বম্পো লা কিছু ক্লেম কিছু দাম বা জয় কি জি ভান লা পেন 6 মান্থস লো তাংতে লা ব্রেস্ট ফিডিং মম তোমহান সিতামে ডিউটি জয়েন লোতে আসাপসো লা ওয়ার্ক প্লেস মাতে লা চাকরি কে ক্লেম দিয়ে অফিস লং সিতা আসাপসো ছেড়াপ চিত্তু দুন পুসন্তে মিপার জি পুসি WHO লা পেন ইউনিসেফ তুমতা বাংডাক পন মাতে লাসনসি চুনিং রিপোর্ট কাদুকা বিভানটা লাপেন পাবলিক প্লেস লং মাতে পাবলিক লং বজার পুনন ইলি নানি রেস্টুরেন্ট পুন এয়ারপোর্ট লং রেস্টুরেন্ট লং সিতা ব্রেস্ট ফিডিং এরিয়া দুদু লাদাখ এলি তুম থাং মাথা নাং নিপিন পেন ওলা আপাই তুম চুলাং পাচুই জি পুতে পাচু লং জিয়া ডিম তা পাদু পোনাং জি পুসি WHO মাতে লা গভর্নমেন্ট তুম তা বাংডাক পন সে মজক আর লসু মতে সার পিমার তুম আসমার হান চুলাঙ্গে পা চোখে আর রাইট দো বুঝি WHO ইউনিসেফ তুমতা বাংলা পন লাসি পিনি নীলহীন পেন্টা লা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং ডে উইক আর্নি চুলাঙ্গে পা চো আন আমাদার তুমহানটা এসে রেসপেক্ট পিল মতে চুরু ল নাসে নাংলি তুমতা চুলাঙ্গে পা চু জি হান বর ই নয় নাপেন আর্টিফিশিয়াল মিল্ক ব্যাংকে পিপিদে সিকি মিজি উন আনকে নাপেন কিছু কিজুন ব্যাংক ল্যাং দুন পামি নাং পো সোমার তুমানকে লাসি নহক লিডু পুসিতামি ইলি তুম ব্রেস্টফিডিং মাদার্স মাতিলা আপ চুলাঙ্গে পা চুজি পুলোতে ইলি তুম কাই মাতা সাপোর্ট নু নাং জি হেম লং পুসিতামি কামি ক্লেম লং পুসিতামি মেতে নহক লি হিঠি লং সিতা বা রেস্টুরেন্ট বা নহক পুসিতামি পাবলিক প্লেস লং পুসিতামি ইলি তুম সাপোর্ট দুনাং জি পুসি WHO মেটে ইউনিসেফ তুমেন্টা চুনিং রিপোর্ট নাসে পিনিকে লান পেন সিনিলি ইংটো নিকপো কার্ডো
1: রেডিও কার্যরা দাতুম লাপোলা পর সমিরন দারা দাং পায়া চুলাং রানি পুলবাং সো আলং পাশে তন সে ডক্টর জামি তেরা পিগথান পাইচু লাং কেনং সৎ পুরা পুথাক না তুম লামজির আর্জুলং ইং লবংস আং দেং লং পেন দুথুয়া লামজির আর্জু সেনং ডক্টর সেম সিং সিং নার গেথান মেলেরিয়া কে সু পেন কুপুসং জে গেছে লংনং জি পুলবংস লামজির তং তে আর্জু সেনং লবংস লামজির
2: চিতিম আরানি মাতে বল মস্কিটো দে পিনি পাই পাই নিফাই ইংকয় আরনি কে আনগান বাং আসন থাক থাকসি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর তুমপেন চিতিম আরানি পু তালনল নিফাই ইংকয় পাই পাই চিকল 1897 আরনি কে ব্রিটিশ আর ডক্টর সেকে লাঙা বাং স্যার রোনাল্ড রোস পির্থিয়া মুলুক আফান থান পাং দাগল মেলেরিয়া কে সো আপি কে চিতিম কে চেক পেনসি কাছি উন পোয়ালাম স্যার রোনাল্ড রোস লি তুমাফান লা বাংসালাম পাচি নি আজ চিতিম আপি পেন কাছি উন মেলেরিয়া কে সো আনপার্তা আকাপ্রেক ফেরে মেমিয়া কে সো লাকে ডেঙ্গি জাপানিস এনকেফ্লাইটিস ফাইলেরিয়েসিস কালাজর চিকেনগেনা হে হই সন ইংকয় আকে সো পিনি আর নি আন পাংথেক পন উনল চিতিম আরানি কাতালন পেন চিতিম কাপা উন আকে সো পেন কোসন সি চেপা জগ জিমা লেহেয়া বিদি ইলিতুম চেথান সেনাং পিনিয়ারনি ইলিতুম চিতিম কেপাবির জি লাপেন চিতিম আফান চেপা চেক চেদের জি আফান র নাসনসি চিতিম পেন চেদানাংপো লাপেন কাইকেতা চেরক টকসি দোনাংপো ইলিতুম কাদো গবেতা চিনিহুর চিতিম কে বিটুয়াসন এমেক পেন

চেচার আকি বিনাই আমারাত আংবং এসনল কেলাং পাংচিংছে পুলোতে থেকলং লেদাত্তা হায় সেতা চিতিমকে করপেন আনিকানবাংতা 7,000 মিলিয়ন সোসে আতুম আক রেংনল লাপেন 7,25,000 সোসে পীরথে আমুলুক আপ্রানারমুদ ব্যারল পেনিস আতুমকে চিতিম আফান মস্কিতো মাতে বিতুসো পুসিপুল পীরথেয়ালং চিতিমাখে সুরিয়থম রাফারু থ্রক বাগদ সেতা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আতুম NVBDCP মাতে ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল আতুম সন্থ্রক লাকে মেলেরিয়া ডেঙ্গি জাপানিজ এনকেফ্লাইটিস ফাইলেরিসিস কালাজর চিকেনগুইনা আকেসু আফানসি আর দি পিপনল আথে মা নন আমাতকে লা সন্থ্রক আকেসু সি ইন্ডিয়া পেন কেলং নন নাঙেকলাং জি আংরিং দুবম চিতিম পেন কাছি উন এসনসনি প্রাবজিন পেন আর দি পিপন জি আফানসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাতে NCVBDC আতুম বরিপন বমল তো তাংতে ননকে ইলিতুম আহুতুর চিতিম আফান কাছেদান জি পুলোতাংতে চিতিম আফান কাছিনি কেনাংস লাসি চিতিম কপি আপি মা ইলিতুম চিনি থু লেথত সেনা চিতিম আকাই আংদেং লাকে আতি আংকি আকে তত লাপেন আপ্লিপ্লি লাহাই হেনল চিতিমা প্লিপ্লি চিতিম আপি কেরেং আর্তা রুইনি পেন রুইথম আঞ্চত কাফাং অগাহুত লাংবুং আলং ইরুই আংবং চিতিম আতি কাপাতি পেন হা আপ্লিপ্লি কাংতাং চেমান উন আহক পেট আবাংকে চিতিম আপি কেথে মাতে আপ্লিপ্লি কাংতাং আতুমকে পিজু প্লিপ্লি আসন সি মির আপু লাপেন থেংপি থেংফাং আংজক সি চোসক সি রেংবম সেতা আঝা গাখে চিতিম আতুমকে জন্তু আপি মাতে চাইনং চিলং ফাগ ও বোলং কম ফেরুই চংহো লাপেন মুদিত হৈ হৈ আবি ইংসিপ লংদেট আনসি কাপাতি আতি আসো বাংথেকজি কেয়ংদুং আখাই আচিতিম কাপাতি আদিম লাকে চেতেংপ্লাক আলাং আথাক আলং লাকে লাংবুং হিদিয়াজো থেংপিয়াংকক থেংপি আরবো টায়ার আবান মিরাতিবুক হৈ হৈ আরলো পাবিবক আলাং মাসাব সোবেদ আলং সেতামি লাতুম পাতি থেক চিতিম আংকি লাংবুং আলং কাপাতি আসু ওয়াং পেন আংকি চেমানপো লাসো আংকি লাংবুং আলং চেপান লাপেন লাং আপি চৌসি চেপাং রেংপো আবশক আতুমকে চোচে লাতুম লাং আথাক টংক্রাই পো প্লিপ্লিমান পো আনকে আরবেং চেপাং তাংলতে ইংজার পো চিতিম আতুম মুদি দাফান কাপা উন আকেসো লা দোপিক লাসংবং নিলি আঝাক নিলিপু ইকপনপ মেলেরিয়া কালাজার ফাইলেরিসিস মাতে কার্বিতুমে কেং তংপো পুতাপু লাপেন ভাইরাস আকেসো জাপানিজ এনকেফ্লাইটিস ডেঙ্গি চিকুনগুইনা ইয়েলো ফিভার জিকা ফিভার চিতিম আতুম আলাতুম তা আখেই দো এডিস পোয়া চিতিম আতুম কেসো কেপা উন লাকে চিকুনগুইনা ডেঙ্গি লিম্ফেটিক ফাইলেরিসিস রিভেলি ফিভার ইয়েলো ফিভার লাপেন জিকা ফিভার এনোফিলিস আতুম কেপা উন লাকে লিম্ফেটিক ফাইলেরিসিস লাপেন থট মেলেরিয়া কিউলেক্স আখেই তুমকে পা উন লাকে জাপানিজ এনকেফ্লাইটিস লিম্ফেটিক ফাইলেরিসিস ওয়েস্ট নাইল ফিভার সেনফ্লাই আচিতিম আখেই তুমকে পা উন লাকে লেসমিনিসিস মাতে কালাজার লাপেন সেনফ্লাই ফিভার তো তাং নিলি তুম চার্জু সেনাং চিতিম কে চেক পেন কেলং আকেসো কোসংসি চেপা জকপ লাকে ইলি তুম কেনাংসত আলামল চিতিম আফান কে খাং কোসংসি খাংপ চিতিম আফান আনিংহাং আলিং পাদামলং রেদেরনাংপ আনিংহাং আলিং পাচেক তাবলং রেদেরনাংপ আনিংহাং আলিং আসু পাফি লং রেদেরনাংপ চিতিম আফাই পাজুম হেক ঠেক নাংপ লাপুসন পামান জি পুলোতাংতে চিতিম আপি আসু আতিয়া এড ওয়াগলর নাং লাকলেম জি পুলোতাংতে আর নিবাংতা আদাব আর্নি গাংসাম হিজুং আমে কার উ মিফিটকে থর ফে এমে কার উ লাপেন হিথিয়া লং কেলং মস্কিটো কয়েল ওডোমস কয়েল কেই পেন আজক চিতিম আপি আরপ্লুং নাং মেঘজাং লোতে আজুয়ানার লো সেতামে চিতিমালান চিহিংবের নাং জি হেম আংহাপ কেথে কিবিতা চিতিম আলান পেন বেং হেট নাং জি কাপাং পেন আলাং ইংক্রো মাদে সিনটেক্স আমাংহো হে হুইতা চিতিম আলান পেন ফুং হেট নাং লালতে চিতিম পাতি লং লেদেট পো

0: পকেট সরকারি হসপিটাল লং আবি আসার লং ক্লেম নাম জি আথি আফু কেসু পুলোতাংতে মেলেরিয়া ডেঙ্গি জাপানিজ এনকেফালাইটিস লাহাই তাহাইল আফু কেসু সি পাপ্রাং জি লি কেজে সি হুটপেন সি আবি আসার লং ক্লেম পেন আবেমার আপি নেপদুন চেক নাম আনকে ট্রিটমেন্ট মানে সেদাছে লং ইলং প সরকারি হসপিটাল লং লাহাই কাদ্দ কাবে কাছে লং আবার সাই ননকে দীপু মেডিকেল কলেজ লং সেতামে আং তনপেন আফিসিলটি দোলাবল লাপেন টাঙ্কা মাহা আবি পভির সিতামে লাবাংস হসপিটাল লং দীপু মিডল কলেজ লং দাম পেন নাংলি তুমজং সি আয়ুষ্মান কার্ড রেশন কার্ড পন লুপলু তাংতে আং তন পেন তা পয়সা সে কাইসি খরচ রিপিন পেন হেতামে নাং তুম সেই চেলাং লং প চিতিমাপু থাক এ সন সনি মাংহুমে মে কাছি নি নাং জিয়ালাম লাকে লাপু হেল পীরথে আমারা নাং বং পেন চিতিম হেনলো মুনিরাফ্রান কারমুদ কে অং নাই আপিল আপিয়া চিতিম সি মারাত মারেং মাতে মুনির আফান কর পেন আবি চং শিব চট কে কর তা কাপাতিয়া হুর চট আলু আচিতিম আতুমকে মুনির আফান মাতে মারাত আফান কর কে আপিয়া চিতিম এনোফিলিস পুয়াখে আতুমকে আজু সি কে কর বন্তা এডিস তুম আচিতিম আতুমকে আনারলো সি কে কর কারদম
1: রেডিও কার্যরাত আতুম লাপনা পর অকপ্রানা যে মেঘলং পেন আতুম ডক্টর জামসিং সিনার গেথান মেলেরিয়া কেসু পেঙ্কু পুসং সঙ্গে ছিলাম নাই অপুথাক লামজের আর্জলং এক টাংল লাকে আকাশবাণী দীপু আদুন থুয়া যে মেঘ আর্যক সেনাং ইংলিশ এলোনা যে মেঘ লাবাং সং দেংলং পেন কে চেং সেলোনা আর্যক সেনাং লেডি গাগা লাপেন ব্রুনো মার্স কেলন ডাই উইথ এ স্মাইল পু বাংসলুন তাংটার যোগ সেনাং লাবাংসলুন

রেডিও কার্যরা তুম লাপন আপন আলে তুম এদলে কিলন হ্যালো বংশলো নর্জলং একটা হলো লাবংসং দে লম্পেন কি জুৎসেল নর্জুকছে না দ্য রিজন পুবংসলুন কিলোনা বাং হুপস ট্যাঙ্ক তাং টার্জুকছে না লাবংসলুন

0: nang kaduna nang pai nang chira dun dis kiwa nang phanda ha nang ik bang du kalo nang bidun kokji bang phan pedig dar dun bang da dan ton ko buda da da
1: dunde bo dunde pai nang rap dun no
2: akling apan tanang bang hem kang ki klen bidun kok school ki toy dun di kali kang ri kang krang si do khang ja hor jun mobile lo te kai ki ta ki klen thap ki klen pru nang le chi ta me ne le chi ta me bon long le la le so po pa
0: la po a le pa nang ki pu thap no no ma nang theng bo la ho sa la
3: জহল নি জহ সিকাচারু কেচার নাবল হ আজ পিলে রঙা সরলে কে দোকলি বলে না তুমকে কেচারু কেচার নাবল
4: ও বং লানাং লিমে হাই কি চকলেম কি চক চে পড়ল
3: কুপি আথে মতি মে হে জ কোহরাং লে কি থুর ক্রাপ কে কুপিয়ান সে দালাম সি নাং নানি তুম লপু আ না রং কে দো বাং হিয়া লে কি দোকলি পিলে
0: তা পদাল অংসা জ
3: থাঙা পতাকালি পুলুতে কুপিয়া থেসি ওসালা বেনিনি আতুম কাচিরু জুল
4: কুপিসি লালে নাং কি থান থেকজি লাংমা নেলি নাং থানিক পো লানাং মেহাই কি মাথা কি চকচে কি ক্লেম কি চকচে জ নাংলি ওসা ক্লে ভাফান হা হোটেল ল বিদুন কল স্কুল কি তয় দুনজি কালি কামসি পাংদা ইগর লান জট কালি হেম বিমা কি দোকাবে থাং দা মাথা থে পিন কাংরি কাংক্রাং পেনসি ওয়াং পোন গে নাং চক নাং থেং পো হেম কি দুতা নিঙ্গারং নিঙ্গাং সামাবে থিল সিয়া কি বেলো ব
3: ওইলা পুকাই লাং নি লানে ওসা আকায় তো মাথা মাতিক লাং ইতু মাকাই কি লাপু আনসি কি দামলো বন্তা অসমারা কায় কি মিসেন জি ফানসি ইলি মাথা পোনাং পো মেহে নাং লাসন গা চকলেম কে চক চেলো মাথা চিকিলা নাং পো জো পানি কাংরি কাংক্রাং কি দো কে চক চেলো বন চিতামে ওসমারা কায় কে মেজিয়ে ফান্সি মাথা পন পাং চেং নাং পো হর জুনরি পুনে নাং পুপে জুন দে রিম দে হর মু কে মেন মেন কে সে উনি দে জিত হাই তে বন চিতামে কি জুন পেন্সি মিথাং সি চিচি নাং পো নাং লিলে লা সন চকলেম সুদাম রং লিপুতে নিলি নি ওসা তুম কে পিসি প্লাং পো মান কে
5: কলাং নো ওংসা নাং লি নাং কি থা নাং কি মুলা লাম কে আফব লো মন্তা নি কামাথা কপাং লাং পেনা জব কাই কি তা কাং রি কাং কান পেন দুধ কে থা হ্যাঁ পিমা কে দু কবে মাথা থেকে বিপ বন্ধা কাই কে তা নিজের পর দুম পেন চিলামসি ও কি জুন কামসি ক্লেবি গ্রো ও সোমার তোমার ফান স্কুল কে তয় দুঞ্জি কালি বাং হ্যাঁ সি বিদু নি গ্রো নি ফান দিয়া দে দু লম কে পা
3: আহক লো মে হাই নাং লিন জং সিনিং হাং পুলোতে নাং লি কে মাথা চিকিলা উন লা পেন নন নাং লি কা নিং জে আলাম আপন নি নিং আ রং পার পিক La puson le kado kawe akar bi korte injira tumta kemata tikila bulute longrita tingthudun tikji apollo la penli tuma rong rupta kim thekji apollo la siwang non kado kawe rong asora tum ilining isi dulonang ta pen peprang dun dilonang
0: kalang lo kado kawe jong si ning hang la pen klemdam temelo bulute la pen aho songja do bulute longrita tingthu thekji apollo wang non নিলি নাংলি পেনলে পাংচিং পন্ডু না
6: রেডিও কার্যরা তুম লাপনাপর লামকা নং দেংলং পেন বর্ষালি তের লাপেন রেসাং হতুম কে জা রং রোপ কে মি কিম লো নাং বুবাংস লামকান আর চিলং এক দাংলো লাবাংস আং দেংলং পেনা দুন থুয়ার জেক্সে নাং জয়সিং টক বি লাপেন রেসাং হতুম কে সনসে কাংটিং আসামপ্রি পু ইংকুং সি লামকান তাংটি আর্যুক সিনাং লাবাংস লামকান

0: লাপু ক্রাই পড়া
1: চক পাই নেকি হে মার লসি গিলুন চলে নাং তুম দানে ফানে লুন লুন হেকে পুনা চিনি লকে পাই
2: চক পো পাই নে ফানা পানি দি গাং লুন থা
1: ওই তন নাং পাংনি গাং পো
0: চক পো পাই
2: জির ও জির সো
1: পিলো পাই
2: দাবাং থাও পাই নাই ইবা এলো মা বাং বিলাং মা
1: বাং বিলাং দি পাই পিটং পিনি গে বাং দেরে রে লনে নন আন দা বাং বে জু ও সোনি পাই পি চি উম্পা মি তু কুয়ে চি উম্পা মি বে লি লনে জু বা পাই নাং তি হাং সু পিক লি লকু
2: দে বাং লাম লে পি বুথে মা পে জু সু দোন মাতা সোলো দোন মাতা হাম লো পাই লাং কার অমনা বাং পিঠা দা নি দুবাই চু ইলা
1: ও এনাম পো পাই
2: তুশ তুশ তুশ
1: তুশ তুশ তুশ তুশ হো পাই লাং হো হো হো নি হুং না পো তুশ তুশ তুশ তুশ তুশ তুশ তুশ মাই কুমান মাতে হে মা বিয়া ফাক লিলো নে চি বেং না চি বেং মাং বে লো চি কক না চি কক মাং বে লো পা মাত হেন পুরু এন দা চুগাং থাই লিলো লে জো নিক নাং লিলো তে নি চি লে পো লে লা হো ও ঠিকুপ দা কি চি পাদা ফেট সিগার কক লাং আর কক থু ফ্রুই না লাং লা হো
2: দোক রাইলা

রেডিও কার্যরা রাতম লাপন আপর পানসিং ক্র গেলুন নেকায়ালো টিয়ালং পুলুবং সলুন আর জুলং একটাংল কারি লুতু নাং দেং আফানা দুন্থু লোকি দু নাং পালি রাখে হারোঘাট সেং বিয়া রং পেন বরসিং তারো মহেন্দ্র ইংটি রোহিলা রংহাং পি বিদিশা ইংটি হংবর পি নিরলা রংহাং পি কাবি রংহাং পি ইন্দিরা ইং টিপি রেণুকা ইং টিপি লেপেন হেমা ইং টিপি আলাং লেটুম কার্যুকাং টুঙালুন জেকুলিন টেরন পি গেলুন নাৎসি চেপাভির জিনে পুবাং সোলুন তাংতে আর্যুক থান নাং লেটুম পেন কার্যুকাং টুং লবাং সোলুন

রেডিও কার্যরা রাতম লাপন পর সার্থে রং পিগিলুন দেট লং রে ফান পুসি পুবাংসলুন আর জুলং একটাংল আলম বিলম কারি লুটুনাং ডেঙ ফান কিজুৎ সি লোকি দুনা পালিলা কে দীপু রং খেলান পেন রঞ্জিত ইংটি প্রদীপ ইংটি বিনা তেরন পি লীনা কাঠার পি লাপেন পূর্ণিমা তেরন পি আলাং লিটুম কার্যকাং টুং জন ইং জন তিমুং পেন নিকা টকবি পি এটুম গেলুন বরসিং পেন কাসাং পুবাংসলুন তাংতে আর্যুক থা নাংলি তুমেন কার্যকাংত লবাংসলুন

রেডিও কার্যরা তুম লাপোলাপোর আলম বিলম কারি লুটু নংদেং আলং পেন জন্তি মূল আপেনি কাটো বিপি কিলুন বরসিং পেন কাসাং বলুন আর্জলং একটা আলো লাপোয়ান সি আলম বিলম কারি লুটু নংদেং লং পেন লুন কেরত কেপার যুগে কাংটনিকল আপর চোকটাংলো স্টুডিও পরা জোপর ভাই কেপ চোকটাংলো পোচি পিনি হিনিয়াং ডেঙ্গা ট্রান্সমিশন লং কেদো আনা যে মেঘটে মেলা পনসি কেরত কাপার জু কাংটনিকল পিনি হিনিয়াং ডেং ট্রান্সমিশন লং পেন সায়াং ডেং পাচুনা তুমলাকে ইঞ্জিনিয়ারিং অন ডিউটি বিরেন তিমুং লাপেন কে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট মাতি